মান্নাদের ভালো নাম কিন্তু মান্নাদে নয়, ইনফ্যাক্ট মান্নাদে হচ্ছে ওনার ডাক নাম। ওনার আসল নাম হচ্ছে প্রবোধ চন্দ্র দে, বিখ্যাত গায়ক কৃষ্ণচন্দ্র দের ভাইপো। প্রবোধ চন্দ্র দে ছোট থেকে কিন্তু কখনো ভাবেননি যে তিনি অ্যাকচুয়ালি প্রফেশনালি গায়ক হবেন, কিন্তু তথাপি যেটা ছিল ডেস্টিনি সেটাকে তিনি অবজ্ঞা করবেন কি করে বলুন তো? অ্যাকচুয়ালি অত্যন্ত ছোট বয়সে তিনি ভেবেছিলেন তিনি বক্সার হবেন, এবং তিনি কিন্তু একজন ট্রেন্ড বক্সার, ভাবুন। তারপরে তার জীবন তাকে নিয়ে আসে সুরের আঙিনায়, আর সেখান থেকেই তার জয়যাত্রা শুরু হয়, এবং সেই জয়যাত্রার পেছনে কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন এসডি বর্মন, শচীন দেববর্মন। তো সেই গুরুত্বপূর্ণ ভূমিকার কথা আপনার সঙ্গে শেয়ার করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট.com।

0: চলবেই, দাগ দাগ দাগ দাগ চলবেই, শুধু কলজেটা যাও ভাঙাতে কিছু মিলবে না এত রত্রি, শুধু কলজেটা যাও ভাঙাতে কিছু মিলবে না এত রত্রি, সব সত্যি এই দুনিয়ায় ভাই সবই হয়, ভাই সবই হয়, সব সত্যি, সব সত্যি এই দুনিয়ায় ভাই সবই হয়, ভাই সবই হয়, সব সত্যি, সব সত্যি।
1: টিনটিন থেকে ভাবতে ভাবতে হারানো সুর, চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহাহো থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময়ের সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ।

ব্যাক টু ব্যাক গানের এই প্রান্তে রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি। আর আমাদের অত্যন্ত প্রিয় গায়ক মান্নাদের জন্মদিনে ওনার জীবনের কিছু জানা এবং অজানা কাহিনী আপনার সঙ্গে শেয়ার করছি। তো যে কথা ব্রেকের আগে আপনাকে বলছিলাম যে মান্নাদের জীবনে কিন্তু এসডি বর্মনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রথম জীবনে মান্নাদে লেজেন্ডারি কম্পোজার, লেজেন্ডারি সিঙ্গার শচীনদেব বর্মনের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ শুরু করেছিলেন। সেখানে তিনি রীতিমতন শচীনদেব বর্মনের কাছে মিউজিক্যাল জার্নির কাজ শিখেছেন এবং শচীনদেব বর্মনই ছিলেন প্রথম ব্যক্তি যিনি কিনা মান্না দেকে পুরো দস্তুর সিঙ্গিংয়ে নিয়ে আসেন। আর সেটি ছিল শচীনদেব বর্মনের অন্যতম শ্রেষ্ঠ কাজ। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে গঙ্গা জলে গঙ্গা পূজা জারি থাকবে মান্নাদের জীবনের কিছু জানা এবং অজানা কাহিনী আপনার সঙ্গে শেয়ার করব মান্নাদের জীবনের জন্মদিনে। কিন্তু সবই চলবে আমাদের একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

এখনো কলম্বাস দিনগুলো ভেঙে ভেঙে চলছে, আমেরিকা আমেরিকায় মোমবাতি সে বড় বলছে। উইলসন জনসন হাতে নিয়ে মেগাটন কি ভাবছে, ভিয়েতনাম এখনো কলম্বাস দিনগুলো ভেঙে ভেঙে চলছে, আমেরিকা আমেরিকায় মোমবাতি সে বরফে গলছে। এদিকে ট্রাউট মাছে ভরে গেল বিপাশা জেলা, ফিশি ব্যাপার বেশ ফিশি, আমি আগন্তুক

মাঝখানে গোটা দুই স্টেডিয়ামে ফুটবল নেই, সাহারার দুপুরেতে কেন গায়ে কম্বল নেই, আলফের চুড়োতে উট পাখি উড়ছে।

0: লটকে গে লিপস্টিক কোন ফাঁকে কোথায় যে লাগছে, দুজোড়া দুষ্টু চোখ লক্ষ্মীটি হয়ে রাত জাগছে, এক্সপ্রেশন এতদিনে বনলতা ভুলে গেছে কোথায় ছিলাম, হিয়ার আই অ্যাম, আমি আগন্তুক, আমি বার্তা দিলাম, কঠিন অঙ্ক এক বসতে দিলাম, এ প্লাস বি হোল না নাও, এ প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু.
1: What if your IT partner cared about more than just IT? At ETOS Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, ETOS also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. ETOS Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে।
3: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে
4: মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
3: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
5: শুনছেন রেডিও বাংলা নেট .com, বাংলার গান বাঙালির প্রাণ।

মান্না এবং মোহাম্মদ রফি এই দুইজনের সম্পর্ক ছিল কিন্তু একদম অন্য রকমের। দুইজনই একদম কন্টেম্পোরারি গায়ক, কিন্তু তাদের মধ্যে সম্পর্কটা বেশ খুনসুটির মতোই ছিল। মান্না দে একবার বলেছিলেন, ইনফ্যাক্ট একবার নয় বহুবার বলেছেন, যে ভারতবর্ষে সর্বকালের অন্যতম সর্বশ্রেষ্ঠ গায়ক হলেন মোহাম্মদ রফি। তিনি বলেছেন যে ভারতবর্ষে এরকম গায়ক এর আগে আসেনি আর আসবেও না। আবার মোহাম্মদ রফি এবং মান্নাদের মধ্যে কিন্তু একটা বিষয় নিয়ে রীতিমতন কম্পিটিশন চলত, সেটা হচ্ছে ঘুড়ি ওড়ানো। ইনফ্যাক্ট যখনই মোহাম্মদ রফি এবং মান্নাদে নিজের বাড়ির ছাদে উঠে ঘুড়ি ওড়াতেন, প্রসঙ্গত উল্লেখ্য যে মোহাম্মদ রফি এবং মান্নাদে এরা দুইজনে কিন্তু নেবার ছিলেন, তো পাশাপাশি ছাদ থেকে যখনই ঘুড়ি উড়ত তখন কিন্তু মোহাম্মদ রফির ঘুড়িটা বারবার কেটে যেত, কেটে দিতেন মান্নাদে। তো একবার মোহাম্মদ রফি জিজ্ঞেস করেন যে কি ব্যাপার, এরকম হচ্ছে কেন। মান্নাদে বলেছিলেন যে আপনি ঘুড়িটা ঠিক ওড়াতে পারেন না। তো রেডিও বাংলায় .com-এ মান্নাদের জীবনী নিয়ে এরকমই অনেক অজানা কাহিনী, অনেক অজানা অধ্যায় আপনার সঙ্গে শেয়ার করছি, শেয়ার করতে থাকব একটা ছোট্ট ব্রেকের ও প্রান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, only on radiobanglanet.com।

এরপরের অধ্যায় রাজ কাপুর এবং মান্না দে। অ্যাকচুয়ালি মুকেশ কিন্তু বোম্বেতে এসেছিলেন হিরো হওয়ার জন্য, কিন্তু মুকেশের গলার সঙ্গে রাজ কাপুরের গলার এক অদ্ভুত সাদৃশ্য দেখে তাকে রাজ কাপুরের ভয়েস হিসেবে অটোমেটিক্যালি সিলেক্ট করে ফেলেন বিভিন্ন সুরকার। কিন্তু তার আগে কিন্তু, অর্থাৎ মুকেশ রাজ কাপুরের ভয়েস হিসেবে সিলেক্ট হওয়ার আগে, রাজ কাপুরের ভয়েস ছিলেন মান্না দে। এবং মান্না দে এবং রাজ কাপুর এই দুইজনের জুটি কিন্তু অজস্র অসাধারণ গান উপহার দিয়ে গেছেন। তো রেডিও বাংলানের ডট কমে আজকে মান্নাদের জন্মদিনে আমি গৌরব আপনার সঙ্গে শেয়ার করলাম ওনার জীবনের কিছু জানা এবং অজানা কাহিনী। কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলানেট ডট কম চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। টাটা।

radiobangladesh.com এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়ে গেছে গান দুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতোই এক ঘন্টার আড্ডা এবং অবশ্যই সেখানে ভালো ভালো গান থাকছে, আর তার সাথে সাথে থাকছে আমার সাথে গল্পগুজব করার বেশ কিছুটা টপিক। এবং সেখানে আমি তো কথা বলবই, কিন্তু আমার সাথে সাথে আপনাকেও কথা বলতে হবে। তাই জন্য বেশি কথা না বলে আমরা গান শুনে নিই, একটা ছোট্ট মিউজিক্যাল ব্রেক, তারপর ফিরছি। একটাই শুনছেন রেডিও বাংলানে.com মন যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে.কম এ মন যখন নিরুদ্দেশ।

মে দিবস। এই মে দিবস মানেই আমাদের কাছে একটা ছুটির দিন। ছোটবেলা থেকে আমরা জানি যে মে দিবসে কোনো কাজ করা যায় না। এই যে শ্রমিক দিবস বা মে দিবস যেভাবে আমরা পালন করি না কেন, এর ইতিহাসটা মোটেও কিন্তু খুব একটা আনন্দের ছিল না। এবং যখনই কোনো ইতিহাস খুব আনন্দের থাকে না এবং সেটা লড়াই করে বা আন্দোলনের মাধ্যমে সেটাকে আমরা অর্জন করি, সেটা আমাদের জন্য খুবই স্পেশাল। তাই জন্য এই মে দিবসের স্পেশাল আড্ডায় এবং স্পেশাল দিনে একটা স্পেশাল আড্ডা গান্ধুরিয়ার আড্ডায় হবেই। তো সেই স্পেশাল আড্ডায় বেশ কিছু স্পেশাল স্পেশাল কথা আমাদের রোজকার জীবনে যেগুলো হয়ে থাকে সেগুলো নিয়ে কথা বলবো।

রাখি ধরে এক মুঠো পুষ্প নাকি কালো আকাশে ভালো জোনাকি তাই তারারা আলোগুলো পেড়ে আনি গাছ থেকে টুকু।

radiobanglani.com এ আজকে শ্রমিক দিবস এবং মে দিবসে কাজ এবং অকাজ নিয়ে কথা বলবো। কাজ তো আমরা অনেকেই করি, কিন্তু কাজের ফাঁকে যে অকাজগুলো করে বেড়াই সেগুলোই কিন্তু বেশ মজাই আছে। ধরুন এই যে আমাদের প্রত্যেক দিনের ব্যস্ততার লাইফ, এবং তার মাঝখানে যদি কখনো আমরা অফিস থেকে হাফ ডে করে বা কোনো তাড়াতাড়ি কাজটাকে কমপ্লিট করে বেরিয়ে পড়ি অফিসের কলিগদের সাথে, বা যাদের সাথে থাকতে ইচ্ছা করে বা যাদের সাথে কথা বলতে ভালো লাগে, সেরকম একটা মানুষের সামনে চলে যান এবং সেই জায়গায় চলে যান যেখানে গিয়ে আড্ডাটা দেওয়া যায়, এটাও কিন্তু একটা কুকাজ বা অকাজ বলা যেতে পারে। কিন্তু অকাজের জন্য যে এনার্জিটা আপনি গেইন করবেন সেটা আপনার প্রত্যেক দিনের কাজের জন্য ভালো, ঠিক সেই রকমই শ্রমিক দিবস। কারণ আমাদের এই ব্যস্ততার পুরো লাইফে যদি সত্যিই একটা দিন আমরা ছুটির দিন হিসাবে গণনা করি এবং সেই ব্যস্ততা থেকে একটু রেস্ট নিতে পারি, তাহলে কিন্তু বেশ ভালোই লাগে।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

রেডিও বাংলা নেই ডট কমে আজকে কাজ আর অকাজ নিয়ে কথা বলছি। কাজ তো আমরা সবাই করি, কিন্তু ছোটবেলায় দুষ্টুমি করলে মারা কিন্তু বকা দিত। এই যে অকাজ কুকাজ করে বেড়াস বা পড়াশোনা করতে করতে, ধরুন অনেক সময় এরকম হয়েছে যে গল্পের বই পড়ছি কিন্তু ভূগোলের বইয়ের ভিতরে, বা পরীক্ষার আগে কমিক্স বইটা পুরোটা শেষ করে দিতে হবে, বা নোমটে ফোনটে এটা টিভিতে চালিয়ে পুরো এপিসোডটা দেখতে হবে। এরকম অকাজ অনেকেই করেছেন এবং সেই অকাজগুলোই আজ এত কাজের মাঝে, এত ব্যস্ততার মাঝে যখন মনে পড়ে সত্যি খুবই নস্টালজিক ফিল তো হয়, এবং তার সাথে সাথে খুব খুশি হয় যে আমাদের একটা ছোটবেলা ছিল, যে ছোটবেলায় বেশ কয়েকটা রঙিন গল্প ছিল।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

এই যে শ্রমিক দিবস বা মেয়ে দিবস, এটা তো একটা আন্দোলনের মাধ্যমে পাওয়া, তো ব্যস্ততার জীবনে একটা ছুটির ভীষণভাবে দরকার। শুধুমাত্র একটা দিনের ছুটি না, কিন্তু অনেক সময় আমাদের মানসিক যে টেনশন বা মানসিক যে ব্যস্ততা থাকে, সেখান থেকেও একটু বিরতি নেওয়া প্রয়োজন। তার জন্য ভালো গান শুনতে হবে, ভালো বই পড়তে হবে, ভালো মানুষের সাথে কথা বলতে হবে, ভালো ভালো কথা এবং আড্ডা দিতে হবে জমিয়ে। আর যেটা আমি সবসময় বলে থাকি যে নেচারের সাথে থাকলে, নেচারের কাজ করলে, বা যদি আপনি নেচারের কাছে চলে যেতে পারেন, ঘুরতে যাওয়ার কথা বলছি, তাহলে সেখানেও কিন্তু বেশ একটা মনোরম পরিবেশ সৃষ্টি হয় আপনার মনের মধ্যে। তো রেডিও বাংলানেই .com-এ আমরা সেলিব্রেট করছি অবশ্যই মেয়ে দিবস বা শ্রমিক দিবস, বা সেই সব মানুষরা যেই সব মানুষরা প্রতিনিয়ত খাটে এবং সেই সব মানুষদের সত্যি বিরতি হয় না বা বিরতি নিতে পারে না তারা, কিন্তু অবশ্যই তাদেরকেও মানসিকভাবে এবং শারীরিকভাবে একটু হলেও ফাঁক বা বিরতি নিতেই হবে। অনেক ভালো থাকবেন এবং অবশ্যই ফলো করতে ভুলবেন না www.radiobanglanet.com।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা .com আর আপনি আছেন এই মুহূর্তে গান মুসাফের সৌভিকের সঙ্গে। আর আজকের একটা অফিস নিয়ে, হ্যাঁ এই অফিস নিয়ে কিন্তু আমাদের অনেকেরই ভীষণ টেনশনে দিন কাটে, কারণ রাগ উদ্বেগ ইদানিং জীবনযাত্রার প্রতি ঘরে ঘরে সেঁটে বসে আছে। তাই অফিসের একটা রাজনীতি থাকে, আর সেই রাজনীতি সামলাতে পারলে কিন্তু কিল্লা ফোটে। হ্যাঁ, অনেক সময় আমরা কিন্তু মেজাজ হারিয়ে ফেলি, অনেক ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি, অনেকে অনেকভাবে কিন্তু আপনাকে সমস্যায়ও ফেলতে পারে, আর আপনি বুদ্ধি হারিয়ে ভুল কাজ করেন। সেই ব্যাপারগুলো থেকে কীভাবে খুব সহজে ছোট্ট ছোট্ট কিছু উপায়ে আপনি আপনার জায়গায় ঠিকঠাক থাকতে পারবেন, আজকের আড্ডা সেই নিয়ে। তাই আমাদের প্রত্যেকটা মুহূর্তে একটা জিনিস ভাবতেই হবে, টেনশন ফ্রি থাকা। আর অফিসের ক্ষেত্রে বিশেষ করে টেনশন ফ্রি থাকাটা সবথেকে বেশি জরুরি। তাই অফিস নিয়ে অহেতুক টেনশন একদম নয়, সমস্যা আসবে সমাধানও মিলবে, আর আজকের আড্ডা সেই সমাধান নিয়ে। জুড়ে থাকুন, ফিরে আসছি কয়েকটা গানের পর আজকের স্পেশাল আড্ডা সৌভিকের সঙ্গে, অফিস বিন্দাস, সঙ্গে থাকুন।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘরাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘরাজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে .com এ মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম ব্যাক টু ব্যাক আজকের এই স্পেশাল আড্ডা অফিস নিয়ে। তো আমরা সবাই জানি যে বাড়ির পরেই কিন্তু সবচেয়ে বেশি সময় কাটাই আমরা কোথায়, না অফিসে, মানে যে যার কর্মক্ষেত্রে। তাই সেখানে দম বন্ধ করা পরিবেশ হলে কিন্তু ভীষণ মুশকিল। তাই মাঝে মাঝে আড্ডা বলুন, গল্প বলুন, একসাথে খেতে যাওয়া বলুন, মাঝে মাঝে বাড়িতে যাতায়াত বলুন, নানা ব্যক্তিগত কাজে কিন্তু সঙ্গ দেওয়া অফিসের সহকর্মী এসবই করতে পারেন। তবে কাকে কতটা কিভাবে স্পেস দেবেন সেটা কিন্তু নির্বাচন করতে হবে আপনাকেই। তাই সহকর্মীকে ওই একটা ব্যাপার চিনে নেওয়াটা কিন্তু খুব দরকার। বিশ্বাসভঙ্গ বা অসৎ কোনো কাজ করলে এড়িয়ে যেতে হবে সেটাও কিন্তু জেনে নিতে হবে। তাই আপনার সঙ্গে নয়, অন্যের সঙ্গে তিনি কেমন আচরণ করছেন সেটাই কিন্তু করুন বিচার্য। যিনি মূলত ভদ্র ও ভালো মানুষ হবেন তিনি কিন্তু বন্ধু শত্রু সকলের সঙ্গেই সাধারণ মূল্যবোধ বজায় রেখে আচরণ করবেন। প্রথমে সেই ব্যাপারটা জিতে নিতে পারলেই কিন্তু আরেকটা ধাপ এগিয়ে যাওয়া এবং অফিসে খুব ভালো থাকা। সঙ্গে থাকুন, আবারও ফিরবো আজকের স্পেশাল আড্ডা অফিস বিন্দাস নিয়ে।

তোয়াটা চলছে আজকে অফিস নিয়ে। আমরা শুনলাম কয়েকটা অসাধারণ গান, কিন্তু এবার আমার আমাদের ফিরে যাওয়ার জায়গা সেটা হচ্ছে অফিসে। হ্যাঁ, মানে অফিস কি চায় এটা কিন্তু আরেকটা দিক। কোনো কোনো কাজ সমাধান করার আগে অফিস সেই প্রজেক্ট নিয়ে কি চায় বা তার কি লক্ষ্য, এটা আমাদের প্রত্যেককে বুঝতে হবে। তাই সেই বিষয়ে অন্যেরা কি ভাবছে, কিভাবে তাদের পরিকল্পনা সাজাচ্ছেন সেটাও কিন্তু মাথায় রেখেই নিজের ভাবনা চিন্তার শান দিতে হবে। আরও ভালো কোনো উপায় পেলে অফিস মিটিংয়ে নম্র হয়ে যে প্রস্তাবটা সেটাও কিন্তু রাখতে হবে, এবং দরকারে তার আগে নিজের বসের সঙ্গে কথা বলে নেওয়াটাও খুব দরকার। তাই অফিস মিটিংয়ের বা টিম মিটিংয়ে কোনো সংঘাত তৈরি হলে জাস্ট মাথাটা ঠান্ডা রাখো, তাহলে কিন্তু যুক্তি ও তথ্য দিয়ে নিজের মত খুব সহজে পেশ করা যাবে। তো আমরা জেনে ফেললাম এরই মধ্যেই যে অফিসকে কীভাবে ঠিকঠাক আয়ত্তে রাখা যায়। তাই অফিস উইন্দাস, সঙ্গে থাকুন, ফিরে আসছি আবারও কয়েকটা গানের পর। আজকের এই স্পেশাল একটা রেডিও বাংলা নেটওয়ার্ক কমে গান মুসাফিরে অফিস উইন্দাস।

সৌদির লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

তো ফিরে এলাম অফিসের কথা নিয়ে আজকে গান মুসাফিরের আড্ডায়। আমি সৌভিক আর আপনি আছেন আমাদের সঙ্গে। তো আজকের এই আড্ডা কেমন লাগছে? এই শো শেষের পর অবশ্যই 4474-3956712 আমাকে জানাতে ভুলবেন না। তো চলুন আবারও আমরা পৌঁছে যাই অফিসকে বিন্দাস রাখতে, কি আর করণীয়। তো অনেক সময় আপনি নিজেও কিছু সময় রাজনীতিতে অংশ নিয়ে ফেলেন, খেয়াল রাখতে হবে সেটাও। কারণ যদি আপনার পক্ষপাতের দোষ কাউকে বিপদে ফেলে বা তার গুণের মর্যাদা হানি ঘটে, সেই দোষ কিন্তু সচেতনভাবে পরিহার করাটা দরকার। বরং কোনো কাজের জন্য দল গঠন করতে হলে নিজের চেয়েও বেশি গুরুত্ব দিন কাজটির উপর, আর সেই কাজটি যিনি ভালো করবেন তাকেই দায়িত্ব দিন। আর এতে যেটা হবে, কাজের মান বাড়বে আর অফিসে এমনিতেই আপনি নেক নজরে চলেও আসবেন। তাই রাজনীতি করতে গিয়ে কাজের মান খারাপ হলে তা কিন্তু ভুগতে হবে আপনাকেই। তাই কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় কাজে ফোকাস করুন, ব্যক্তিগত আবেগ বন্ধুত্বে নয়। আমরা ফিরবো আবারও আজকের আড্ডায়, তাই এখন অপেক্ষা করুন আবারও কয়েকটা গানের। গান শুনে আমরা ফিরে যাব অফিস বিন্দাসের আড্ডায়। শুনতে থাকুন আর জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরের আড্ডায়, শুধুমাত্র রেডিও বাংলারে.com।

24x7 অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট.com শুনছেন, সঙ্গে আছি আমি সৌভিক, আর সঙ্গে আছেন আপনারা। তো আমাদের সময় একদম শেষের দিকে, ইতিমধ্যেই কিন্তু আমরা অফিসকে বিন্দাস রাখতে ঠিকঠাক পদ্ধতিগুলো বেশ কিছুটা আয়ত্ত করে নিয়েছি, কি তাই তো? হ্যাঁ, একদমই, আমি বুঝতে পারছি আপনাদের মনের কথাটাও ঠিক, হ্যাঁ তাই, সেটাও শুনতে পাচ্ছি যেন। তো যেটা করতে হবে সেটা হচ্ছে সম্মান। কোনো সহকর্মীকে পছন্দ করেন বা নাই বা করেন, অফিসের কিছু নিয়ম মেনে আপনাকে চলতে হবে, আর সকলেই দিতে হবে তার প্রাপ্য সম্মান। তো এই ব্যাপারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এবং আপনাকে কেউ অসম্মান করলে তাকে এড়িয়ে চলুন, সৌজন্যের সম্পর্ক বজায় রাখুন, এবং অপমানের জবাব দিন, কিন্তু কখনো পাল্টা অসম্মান না করাই ভালো। তো সারা বছর অফিসের ব্যস্ততা থাকে এবং নানা চাপ থাকে, তাই কাজের চাপ কমিয়ে একটু ছুটিও নিন, কোথাও ঘুরে আসুন, এক নাগাড়ে অফিস বা কাজ সহকর্মীদের সঙ্গে দেখা, এই রুটিনে অভ্যস্ত মন কিন্তু বিরাম চায়, আর তার জন্য এতে মন ভালো থাকবে। তাই ভালো লাগছে না অচিরেই ভালো লাগায় পরিণত হয়, তাই রাগ ক্ষোভ হতাশাকে কবজায় এনে নতুন উদ্যমে কাজ শুরু করা যেতেও পারে। আজকে আড়াই পর্যন্তই, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। সৌভিকের সঙ্গে শুনতে ভুলবেন না গান মুসাফির, টাটা।

ইচ্ছে, খুব ছোট একটা শব্দ, কিন্তু এটার গভীরতা অনেক বেশি। ইচ্ছে পূরণ করতে আমাদের অনেক সময় গোটা জীবনটাও কম পড়ে, কারণ ইচ্ছের সীমানা অনেক দূরে পর্যন্ত বিস্তৃত। আমাদের সবারই বিভিন্ন বয়সের সাথে সাথে ইচ্ছেগুলো বদলায়, বা ছোটবেলা থেকে ইচ্ছেগুলো পূরণ করতে করতে আমরা বড়বেলায় আসি, বা বড়বেলায় এসে আমরা ছোটবেলার ইচ্ছেগুলো পূরণ করি। আছে না কি এমন কোনো ইচ্ছে যেটা আপনি পূরণ করতে চান বা যেটার জন্য আপনি ছুটছেন? তাহলে চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান +447503965712 তে। ফিরছি পরপর তিনটে গানের পর।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি না সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলা নেই ডট কমে। মন যখন নিরুদ্দেশ, আমার বরাবরই ইচ্ছে ছিল আমি রেডিও জকি হব আর আপনার সঙ্গে কথা বলবো। আজ সেই ইচ্ছেটা পূরণ হয়েছে, এবং সেই ইচ্ছের পেছনে এবং অনেক দিনের অনেক পরিশ্রম, অনেক ব্যর্থতা, অনেক গল্প রয়েছে। সেই গল্প একদিন শোনাবো। এবং আমাদের যে কোনো ইচ্ছের পেছনে কিন্তু একটা পরিশ্রম থাকে, পরিশ্রম ছাড়া কিন্তু কোনো ইচ্ছে পূরণ হয় না, সেটা সম্ভবও নয়। কিন্তু ইচ্ছে যখন আমাদের মধ্যে সঞ্চার ঘটে, তার পিছনে ডেফিনেটলি একটা বড় কারণ থাকে, এবং ভগবান হয়তো জানেন যে সেই ইচ্ছেটা আমরা পূরণ করতে পারবো, সেই জন্যই আমাদের সেই ইচ্ছেটা আমাদের মধ্যে সঞ্চার ঘটান। শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং, ফিরছি পরপর দুটো গানের পরে।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেই ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglanet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলা নেট। ব্রেকের ওপারে যেটা নিয়ে কথা বলছিলাম যে ইউনিভার্স জানেন যে আমরা কোন ইচ্ছেটা পূরণ করতে সক্ষম, সেটাই আমাদের মধ্যে সঞ্চার ঘটান। এবার আপনার মনে হতেই পারে যে অনেক ইচ্ছের পেছনে আমরা ছুটি, সেই ইচ্ছেটা পূরণ হয় না বা হতে হতে সেটা আমরা পূরণ করতে পারি না, তাই তো? এটা নিশ্চয়ই আপনার মনে হচ্ছে। অনেক সময় এটা হয় যদি আপনার কোনো একটা ইচ্ছে হয়েছে সেটা আপনি জনসমক্ষে সবসময় বলবেন না, সেটার পিছনে নীরব পরিশ্রম করুন এবং ওভার এক্সপেকটেশনস রাখবেন না, যেটা ইচ্ছেগুলোকে দূরে করতে সক্ষম হয়। আপাতত এই দুটো ফর্মুলা পালন করে, এই দুটো ফর্মুলা মেনে নিয়ে কঠোর পরিশ্রম করে যান, আপনার ইচ্ছে আপনার সাথ ডেফিনেটলি দেবে। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, ফিরছি আরও কয়েকটা গানের পরে।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেই .com এ। মন যখন নিরুদ্দেশ, ইচ্ছেটা যখন হবে না এক ঝাঁক ইচ্ছে একসঙ্গে নিয়ে সেটাকে পূরণ করার যে জার্নিটা সেটা লিখে পড়ুন, দেখবেন এটার মজাটাই আলাদা। আর সেই ইচ্ছেগুলো যখন পূরণ হবে, সেটা যখন ডানা মেলে উড়বে এবং সেই ইচ্ছের সঙ্গে যখন আপনি যাপন করবেন, সেটার স্বাদটা অনেক বেশি টেস্টি হবে। এরকম ইচ্ছের গল্প থাকলে বা ইচ্ছে পূরণের কোনো গল্প থাকলে চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান +447503965712 আপাতত গান ফিরছি আরও কয়েকটা গানের পরে। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেই .com এ। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা .com-এ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমার তো অনেক রকম ইচ্ছে হয় অনেক সময়, কিন্তু সত্যি কথা বলতে যখন আমি শোটা শুরু করি আমার মনে হয়, আমার ইচ্ছে হয় যে এই শোটা যেন খুব তাড়াতাড়ি শেষ না হয়। কিন্তু কী করে যে একটা ঘন্টা কেটে যায় আমি সত্যি বুঝতে পারি না, আর আমার ইচ্ছে করে আরেকটু সময় আপনার সঙ্গে কাটাতে, সেটা হয় না। ওই যে সব ইচ্ছে পূরণ হয় না, সেটা এটা সত্যি কথা, কারণ আমি ওভার এক্সপেক্টেড থাকি আপনার সঙ্গে কথা বলার জন্য। কিছু করার নেই, সময় এখন বলছে টাটা, আমাকে আসতেই হবে, আগামীকাল আবার আসবো নতুন কোনো গপ্প নিয়ে, নতুন কোনো আড্ডা নিয়ে। শুনতে থাকুন রেডিও বাংলা .com, মন যখন নিরুদ্দেশ।

যদি কাগজে লেখো নাম, কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লেখো নাম, পাথর ক্ষয়ে যাবে, হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে। কিংবদন্তি গায়ক মান্নাদের কণ্ঠে সেই গান দিয়েই শুরু করলাম আমাদের আজকের পপকর্ন। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। আজ পয়লা মে। ১৯১৯ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন ভারতীয় সঙ্গীত জগতের অন্যতম সেরা সঙ্গীত শিল্পী মান্না দে। আজ তার জন্মবার্ষিকীতে রেডিও বাংলানেট ডট কম এর পক্ষ থেকে আমি অনামিকা তাকে জানাই বিনম্র শ্রদ্ধা। আমাদের আজকের পপকর্নে অবশ্যই আমরা কথা বলবো আমাদের এই প্রিয় সঙ্গীত শিল্পীকে নিয়ে, জানবো তার গানের কথা, তার কথা, আর অবশ্যই উঠে আসবে হৃদয়ের কথা। তাই অবশ্যই আমার সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, টাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

চন্দ্রদেব, যাকে আমরা মান্না দে বলেই জানি, ভারতীয় সঙ্গীত জগতের অন্যতম সেরা নক্ষত্র কিংবদন্তি গায়ক মান্নাদের আজ জন্মবার্ষিকী। আজকের এই বিশেষ দিনে তাকে শ্রদ্ধা জানিয়ে আমাদের এই বিশেষ অনুষ্ঠান হৃদয়ে লেখো নাম। শুনছেন রেডিও বাংলানেট.কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমরা আজ কথা বলছি আমাদের এই প্রিয় গায়ককে নিয়ে। আমরা জানি ভারতীয় সঙ্গীত জগতে তার অবদানের কথা, বাংলা হিন্দিতে বহু জনপ্রিয় গান তিনি গেয়েছেন, আমাদের উপহার দিয়েছেন এমনই এক একটি অপূর্ব সব গান। বাংলা হিন্দি ছাড়াও মারাঠি গুজরাটি সহ প্রায় ২৪টি ভাষায় তিনি গান গেয়েছেন। ৬০ বছরেরও বেশি সময় ধরে তিনি সঙ্গীত চর্চা করেছেন আর তার সেই সমস্ত গান এখনো আমাদের হৃদয় জুড়ে। তাকে নিয়ে আমরা আরো কথা বলবো, তবে এখন শুনবো গান। ফিরে আসছি গানের ওপারে আমাদের আজকের পপকর্ন নিয়ে। আমি আপনার বন্ধু অনামিকা, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম। মন যখন নিরুত্ত।

আপনি শুনছেন রেডিও বাংলানেট.কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

পঞ্চাশের দশক থেকে সত্তরের দশক হিন্দি চলচ্চিত্র জগৎ পেয়েছে একের পর এক সুপারহিট গান। আর সেই সময় হিন্দি চলচ্চিত্র জগতে সঙ্গীত জগৎ দাপিয়ে বেরিয়েছে কিশোর কুমার, মোহাম্মদ রফি, মুকেশের মতো সমস্ত কিংবদন্তী সঙ্গীত শিল্পীরা। আর সেই সময় তাদের সঙ্গেই ছিলেন আরও একজন বাঙালি শিল্পী, তিনি ভারতীয় সঙ্গীত জগতের স্বনামধন্য গায়ক মান্না দে। আজ তার জন্মবার্ষিকীতে তাকে শ্রদ্ধা জানিয়ে আমাদের বিশেষ অনুষ্ঠান হৃদয়ে লেখো নাম শুনছেন রেডিও বাংলানেট ডট কম। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি কিংবদন্তী গায়ক মান্না দেকে নিয়ে। তার যে সঙ্গীত জীবনে তার অবদানের কথা আমরা সকলেই জানি, তার 60 বছরেরও বেশি সময় ধরে যে সঙ্গীত চর্চা তিনি করেছেন, সেখানে তিনি 3,500-এরও বেশি গান রেকর্ড করেছেন। সঙ্গীত জগতে তার এই অসামান্য অবদানের কথা স্বীকার করে ভারত সরকার 1971 সালে পদ্মশ্রী এবং 2005 সালে পদ্মবিভূষণ সম্মাননায় তাকে সম্মানিত করেছে। 2007 খ্রিস্টাব্দে তাকে দাদা সাহেব ফালকে পুরস্কার প্রদান করা হয়। 2011 সালে পশ্চিমবঙ্গ সরকার তাকে প্রদান করে বঙ্গবিভূষণ সম্মাননা। এমনই বহু সম্মানে সম্মানিত হয়েছেন এই কিংবদন্তী গায়ক। তার সঙ্গীত জীবনের কথা, সঙ্গীতের কথা আমরা আরও জানব, তবে এখন শুনব গান। ফিরে আসছি গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

আমাদের জীবনের এমন কিছু স্মরণীয় মুহূর্ত থাকে যেগুলো আমাদের মেমোরিতে আসতে হয় না, কিংবা আমাদের সেগুলো নোটবুকে নোট করে রাখতে হয় না, কারণ সেগুলো আমাদের হৃদয়ে লেখা থাকে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে আমাদের আজকের পপকর্ন নিয়ে, যেখানে আমরা আজ কথা বলছি ভারতীয় সঙ্গীত জগতের স্বনামধন্য গায়ক মান্না দেকে নিয়ে। আজ তার জন্মবার্ষিকী, তাকে শ্রদ্ধা জানিয়ে আমাদের এই বিশেষ অনুষ্ঠান হৃদয়ে লেখো নাম। এই যে হৃদয়ে লেখার কথা বলা হচ্ছে, সত্যি আমরা যখন আমাদের কোনো সেইরকম কোনো অপূর্ব অমূল্য মুহূর্ত আমাদের জীবনে আসে, সেগুলোকে কিন্তু আমরা সেইভাবেই আমাদের হৃদয়ের মনি কোঠায় আমরা রেখে দিই, আর সেগুলোকে আমরা বহুদিন পর্যন্ত, সেগুলোকে আমরা বলতে পারি সারা জীবন, সেই সমস্ত সুন্দর মুহূর্তগুলোকে যতবার মনে করি ততবারই আমাদের মনে এক অদ্ভুত উন্মাদনা সৃষ্টি করে, এক অদ্ভুত অনুভূতি এনে দেয়। আর তেমনই বোধহয় আমাদের স্মরণীয় কিছু গানও রয়ে গেছে, যেগুলো এখনো আমরা যতবার শুনি ততবারই আমাদের সমানভাবে ভালো লাগে। আর তেমনই কিছু গান আমাদের উপহার দিয়েছেন কিংবদন্তি গায়ক মান্না দে। চলুন শুনে নি এমনই কিছু গান, তারপর আবার ফিরব আমাদের আজকের পপকর্ন নিয়ে। আমি আপনার বন্ধু অনামিকা, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো সৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়,
0: কথায় কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
2: সময়।
1: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
3: শুনছেন রেডিও বাংলা .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

কফি হাউসে সেই আড্ডাটা আজ আর নেই। সত্যি আমাদের এমন কিছু কিছু মুহূর্ত রয়েছে আমাদের জীবনে যেগুলো এখন আর সত্যিই নেই, কিন্তু যতবারই সেই মুহূর্তগুলোর কথা আমাদের মনে পড়ে আমাদের সেই পুরনো দিনে ফিরিয়ে নিয়ে যায়। সেই রকমই কিছু মুহূর্তের কথা আমাদের মনে করিয়ে দেয় এমনই কিছু গান। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে আমাদের আজকের পপকর্ন নিয়ে। আজ পয়লা মে, কিংবদন্তি গায়ক মান্নাদের আজ জন্মবার্ষিকী। রেডিও বাংলানেট ডট কম এর পক্ষ থেকে আমি অনামিকা তাকে জানাই শ্রদ্ধাঞ্জলি। আজকে আমাদের এই বিশেষ অনুষ্ঠান হৃদয়ে লেখো নাম, যেখানে আমরা অবশ্যই কথা বললাম আমাদের সকলের প্রিয় কিংবদন্তি গায়ক মান্না দেকে নিয়ে। আর তার গানের কথাই যখন বলা হচ্ছে তখন এই কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই এই গানটার কথা তো অবশ্যই বলতে হয়, যেটা আমাদের সকলেরই বোধহয় সেই কলেজ জীবনে ফিরিয়ে নিয়ে যায় এবং মনে করিয়ে দেয় সেই সমস্ত বন্ধুদের মুখ যাদের সঙ্গে আমাদের হয়তো এখন আর সেভাবে যোগাযোগ নেই। তারা কেউ কেউ হয়তো সত্যি আমাদের জীবন থেকে হারিয়ে গেছে, কিন্তু এই গানটা আমাদের বারবার মনে করিয়ে দেয় সেই দিনগুলোকে, সেই মুহূর্তগুলোকে। তাই আজ আমাদের পপকর্নের আড্ডা শেষ তো করতেই হবে, তবে আমরা যেতে যেতে এই গানটা অবশ্যই রেখে যাব আপনার জন্য। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী কাল, ঠিক একই সময় চলে আসব আমি অনামিকা পপকর্ন নিয়ে আপনার সঙ্গে জমি আড্ডা দিতে। ততক্ষণের জন্য আপনার জন্য রেখে যাচ্ছি কফি হাউসের সেই আড্ডাটা।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম এ। কি তৈরি? তো ব্যাগটা গুছিয়ে নিন এবার।
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: আত্মজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি। শুনতে ভুলবেন না প্রবাসী মন, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর রাজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: কতজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি। শুনতে ভুলবেন না প্রবাসী মন, শুধুমাত্র রেডিও বাংলানে.com এ। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

তারপরে কেটে গেল মাস্টার, ফিউজ হলো যে কত ফিউচার, বন্ধুরা পার্ট স্কুলে একে ওকে তাকে তোলে, বন্ধুরা পার্ট স্কুলে একে ওকে তাকে তোলে, আমার প্রাণ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

নমস্কার, শুনছেন রেডিও বাংলা নেট ডট কম। আমি গৌরব, বসে আছি আপনার মুখোমুখি। আর আমাদের আগামী দু ঘন্টার আড্ডা সফর শুরু হলো। আজকে শনিবারের বাজারে হারানো সুরের আড্ডার আসর। তো আজকে এই আমাদের আড্ডার আসরে কিন্তু আপনার সঙ্গে শেয়ার করব একটি বাড়ির কথা। আগে হ্যাঁ, এমন একটি বাড়ি যেটা কি না গোটা বাঙালি জাতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তার কারণ, এই বাড়িটার মাধ্যমে আমরা পেয়েছি এত শ্রদ্ধেয় গুণী শিল্পী, সাহিত্যিক, এত বিস্ময়কর প্রতিভা যে অনেক সময় বিশ্বাস করা যায় না যে এই বাড়িটা থেকে এত মনীষীর জন্ম হয়েছিল। কথা বলছি ঠাকুর বাড়ির। আগে হ্যাঁ, সেই বিখ্যাত ঠাকুর বাড়ির, যেখান থেকে আমরা যে কত মনীষী, কত অত্যন্ত ট্যালেন্টেড মানুষের আশ্রয় পেয়েছি গুণে শেষ করা যাবে না। তো এই ঠাকুর বাড়িকে ঘিরে অনেক গল্প, অনেক ঘটনা, অনেক তথ্য আছে। তো সেই সমস্ত ঘটনা, সমস্ত গল্প আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের হারানো সুরের আড্ডার আসরে। কিন্তু সবই করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

পঞ্চানন ঠাকুর থেকে আরম্ভ হয় ঠাকুরবাড়ি, কিন্তু সেই ঠাকুরবাড়ি কিন্তু প্রতিষ্ঠা পেয়েছিল আরও বেশ কিছু বছর পরে। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আজকে আমাদের আড্ডাটা জারি আছে ঠাকুরবাড়িকে নিয়ে। তো ঠাকুরবাড়ি এমন একটি প্রবাদ প্রতিম ফ্যামিলি, প্রবাদ প্রতিম বাড়ি, যে সম্পর্কে যত কথাই বলা যাক না কেন কম পড়বে। তো পঞ্চানন ঠাকুর থেকে প্রথম শুরু হয় ঠাকুর পরিবারের জয়যাত্রা, কিন্তু অ্যাকচুয়ালি সেই জয়যাত্রা একদম শিখরে পৌঁছায় কিন্তু দ্বারকানাথ ঠাকুরের সময়। ইনফ্যাক্ট দ্বারকানাথ ঠাকুরকে বলা হতো প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। তার অন্যতম একটি কারণ ছিল তার অত্যন্ত বিলাসবহুল জীবন এবং অত্যন্ত শৌখিন রুচি। তো সেই বিলাসবহুল জীবন এবং শৌখিন রুচির একটি কিংবদন্তি সুলভ গল্প কিন্তু আছে, সে কথা আপনার সঙ্গে শেয়ার করব একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: পরবাসে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
1: If you feel like managing IT assets is way more complicated than it should be, well, it doesn't have to be. At Etos Services Enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.

দ্বারকানাথ ঠাকুর, প্রিন্স দ্বারকানাথ ঠাকুর সেই সময়ে ছিলেন বঙ্গসমাজের একজন উজ্জ্বল নক্ষত্র। শুধুমাত্র তার গুণের জন্য তাই নয়, তার অত্যন্ত শৌখিন মেজাজ এবং বিলাসবহুল জীবনযাপনের জন্য। তো সেই বিলাসবহুল জীবনযাপন এবং শৌখিনতার একটা অদ্ভুত গল্প আছে। সেটা হলো, সেই সময় কোনো এক পার্টিতে দ্বারকানাথ ঠাকুরকে ইনভাইট করা হয়েছিল, আর সেই সময় বঙ্গসমাজের সমস্ত মাথারা সেখানে ছিলেন। যথাসময়ে দ্বারকানাথ ঠাকুর উপস্থিত হলেন সেখানে এবং প্রত্যেকে দেখলেন অত্যন্ত সাদামাটা একটি পাঞ্জাবি এবং একটি ধুতি পরে দ্বারকানাথ এসেছেন। কিন্তু তখনই চোখ গেল তার পায়ের দিকে, দেখলেন সাদা রঙের চামড়ায় বাঁধানো নাগড়াই একটি জুতো, অর্থাৎ এক পাটি এক জোড়া জুতো পরে এসেছেন, এবং সেই জুতোর প্রত্যেকটি পাটিতে, অর্থাৎ দুটো পাটিতে দুটো বড় বড় উজ্জ্বল হীরে লাগানো। তাহলেই বুঝুন কতটা শৌখিন এবং কতটা বিলাসবহুল জীবনযাপন করতেন প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের আড্ডাটা জারি আছে ঠাকুর বাড়িকে নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

কলকাতার জোড়াসাঁকোতে উপস্থিত ঠাকুর বাড়ি। একটা প্রশ্ন কিন্তু মনের মধ্যে জাগে, ইনফ্যাক্ট আমারই ছোটোবেলা জাগতো, যে জোড়াসাঁকো নাম কেন? সাঁকো অর্থাৎ ব্রিজ, জোড়াসাঁকো মানে দুটো ব্রিজ থাকার কথা, কিন্তু ব্রিজটা কোথায়? এখানেই কিন্তু গল্পটা আছে। গল্পটা হলো যে আমরা এখন যে জোড়াসাঁকোর ঠাকুর বাড়িটা দেখি, সেটা কিন্তু একমাত্র ঠাকুর বাড়ি ছিল না। আকার আয়তনে ঠিক এরকমই আরও একটি ঠাকুর বাড়ি ছিল একটু দূরে, আর সেই দুটো ঠাকুর বাড়ির মাঝখানে বয়ে যেত একটি ছোট্ট খাল, আর সেই খালকে অতিক্রম করে দুটো বাড়িকে কানেক্ট করতো দুটো সেতু বা দুটো সাঁকো, সেই জন্য নাম ছিল জোড়াসাঁকো। পরবর্তীকালে একটি বাড়ি বিক্রি করে দেওয়া হয় ঠাকুরবাড়ির পক্ষ থেকে, এবং সেই বাড়িটি কিনে নেয় একজন মারোয়ানি ভদ্রলোক, যিনি সেখানে অন্য বিজনেস ফার্ম প্রতিষ্ঠা করেন। কাজেই জোড়াসাঁকো কিন্তু সেই দুটো বাড়ির মধ্যবর্তী দুটো সাঁকো নাম অনুসারে হয়েছে। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে হারানো সুরের আড্ডার আসরে আমাদের আড্ডাটা জারি আছে ঠাকুর বাড়িকে নিয়ে, আর সেটি জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

আচার ব্যবহার রীতিনীতির ক্ষেত্রে কিন্তু জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি অত্যন্ত স্ট্রিক্ট ছিল। অর্থাৎ সেখানে প্রত্যেককে ইকুয়ালি সম্মান দেওয়ার প্রচলন ছিল, এমনকি বাচ্চাদেরও লোকজন যথেষ্ট আদরে, যথেষ্ট সম্ভ্রমে, যথেষ্ট সম্মানের সঙ্গে কথা বলতেন। এমনকি এরকম ঘটনাও দেখা গেছে যে জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির যারা মেম্বার তাদের বয়স যখন 16 হয়ে যেত তখন বাড়ির বড় লোকজনও তাদেরকে আপনি করে সম্ভাষণ করতেন। এরকমই ছিল জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে হারানো সুরের আড্ডার আসরে ঠাকুরবাড়িকে নিয়েই আমাদের আড্ডাটা জারি আছে। এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার উপরান্তে আরও অনেক কথা ওয়েট করছে আপনার জন্য এই ঠাকুরবাড়িকে নিয়েই। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানে.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালি আনার টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানে.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

ঠাকুর বাড়ির কথা বললেই আমাদের চোখের সামনে অজস্র নাম ভেসে ওঠে। এরকম বিস্ময়কর প্রতিভা মাঝে মধ্যে অবিশ্বাস্য লাগে, জানেন, যে একটি ফ্যামিলি একটি বাড়ি থেকে এরকম বিস্ময়কর প্রতিভাধর এত ব্যক্তি কি করে আসতে পারেন। তার মধ্যে অবশ্যই সবার আগে থাকবেন বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। কিন্তু তার বাদবাকি যে সমস্ত ভাই বোন ছিলেন, প্রত্যেকেই ছিলেন নিজ নিজ ক্ষেত্রে দিকপাল। যেমন ধরুন তার সব থেকে বড় ভাই জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, তিনিও বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন। আড্ডাটা জারি আছে ঠাকুর বাড়িকে নিয়েই, আর সেই ঠাকুর বাড়িকে নিয়েই আড্ডাটা জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর উইথ মি গৌরব, ওনলি অন রেডিও বাংলানেট .com।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

ঠাকুর বাড়ির কথা উঠলেই কিন্তু আরও একটা দিক সবার সামনে চলে আসে, সেটা হচ্ছে সমাজ সংস্কার। সমাজ সংস্কারের ক্ষেত্রে ঠাকুর বাড়ির উল্লেখযোগ্য ভূমিকা ইতিহাসের পাতায় পাতায় বর্ণিত। রাজা রামমোহন রায় থেকে আরম্ভ করে ভিভিয়ান লুই ডি রোজিও, প্রত্যেকেরই প্রভাব পড়েছে ঠাকুর বাড়িতে, আবার ঠাকুর বাড়ির প্রভাবও পড়েছে ওনাদের ওপর। ব্রাহ্ম সমাজ যা বিভিন্ন ক্ষেত্রে বৈপ্লবিক সূচনা করে দিয়েছিল আমাদের বাংলায় নবজাগরণের ক্ষেত্রে, তো সেই ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠার ক্ষেত্রেও কিন্তু প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। শুধুমাত্র সেই দিকেই থেমে থাকেননি ঠাকুর বাড়ির লোকজন, এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময় আমাদের স্বাধীনতা লাভের ক্ষেত্রেও ঠাকুর বাড়ির উল্লেখযোগ্য ভূমিকা ছিল। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে হারানো সুরের আড্ডার আসরে ঠাকুর বাড়িকে নিয়েই আমাদের আড্ডাটা জারি আছে। এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার উপরান্তে ঠাকুর বাড়িকে নিয়েই আরও অনেক কথা ওয়েট করবে আপনার জন্য। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

ঠাকুরবাড়ির কথা বলতে গেলেই ঠাকুরবাড়ির মেয়েদের কথা অবশ্যই বলতে হয়। ঠাকুরবাড়ির মেয়েরা সেই সময়ে যখন কিনা বঙ্গ সমাজে পর্দা প্রথার প্রচলন ছিল, অর্থাৎ অন্তর্মহল ছিল, তার বাইরে মেয়েরা আসতেন না, কিন্তু সেই সময় কিন্তু ঠাকুরবাড়িতে সেই নিয়মকানুনের বালাই ছিল না। মেয়েরা মহিলারা চাইলেন বাইরে চলে আসতে পারতেন এবং সেই সময় মেয়েদের রীতিমতন শিক্ষা দেওয়া হতো ঠাকুরবাড়িতে। শুধুমাত্র তাই নয়, সাজগোজের ক্ষেত্রেও কিন্তু ঠাকুরবাড়ির মেয়েরা একটা বৈপ্লবিক ব্যাপার ঘটিয়ে দিয়ে গিয়েছিলেন তৎকালীন বঙ্গ সমাজে, যা কিনা এখনও প্রচলিত। ঠাকুরবাড়ির মেয়েরাই প্রথম যারা ব্লাউজ পরিধান করা শুরু করেছিলেন, আর সেটা ছিল একটি বৈপ্লবিক ফ্যাশন দুনিয়ার সূচনা। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে হারানো সুরের আড্ডার আসরে ঠাকুরবাড়িকে নিয়েই আমাদের আড্ডাটা জারি আছে, আর সেটি জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরবাসে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে।

ঠাকুর বাড়ির প্রসঙ্গ উঠলে আরও একটা ব্যাপার আমাদের সবার চোখের সামনে চলে আসে, সেটা হচ্ছে ঠাকুর বাড়ির হেঁসেল, ঠাকুর বাড়ির রান্নাঘর। শোনা যায় যে ঠাকুর বাড়ির লোকজন অত্যন্ত ভোজন রসিক ছিলেন, সেই জন্য ঠাকুর বাড়িতে বিশেষ কিছু পদ তৈরি হয়েছিল যেগুলো কি না এক কথায় যতটা টেস্টি ততটাই অনবদ্য। সেই সমস্ত পদগুলোর কিছু কিছু এখনও অবশিষ্ট আছে, কিন্তু অধিকাংশই কিন্তু হারিয়ে গিয়েছে। ইনফ্যাক্ট বেশ কিছু জায়গায় ঠাকুর বাড়ির আলাদা রান্নার উল্লেখও আছে, কিন্তু সেই ঠাকুর বাড়ির রান্নার পুরোটা রিট্রিভ করা না গেলেও কিছু কিছু ক্ষেত্রে সেই পুরনো পদগুলো রিট্রিভ করা সম্ভবও হয়েছে। কাজেই ঠাকুর বাড়ির কথা বললে এই ঠাকুর বাড়ির রান্নাবান্নার কথাও কিন্তু বলা অবশ্যই দরকার। রেডিও বাংলানের .com-এ আজকে হারানো সুরের আড্ডার আসরে আমাদের ঠাকুর বাড়িকে নিয়েই আড্ডাটা জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট .com।

ঠাকুর বাড়ির কথা বললে আরও একজনের কথা তো বলতেই হয় আলাদা করে। তিনি হচ্ছেন আমাদের বাংলার সব থেকে উজ্জ্বল নক্ষত্র। তিনি হচ্ছেন সূর্য, তিনি হচ্ছেন রবি, তিনি বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। ইনফ্যাক্ট তাঁর লেখা, তাঁর বাণী, তাঁর এতদিকে বিস্তৃতি, যেগুলো দেখে যেগুলো শুনে অনেক সময় বিস্ময়ে জাগে যে একজন মানুষ এত কিছু কি করে করতে পারেন। তিনি যেরকম সাহিত্যের বিভিন্ন জায়গায় নিজের ছাপ রেখেছেন, সেরকমই সমাজ সংস্কারের ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। বিশ্বভারতী তার নিজের সৃষ্টি, যেখানে তিনি শিক্ষা ব্যবস্থাটাকেই অন্যরকমভাবে সাজিয়ে তুলেছিলেন। সত্যি বলতে কি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলতে গেলে সময় কম পড়ে যাবে, কিন্তু সেই বলা শেষ হবে না। কিন্তু ঠাকুর বাড়ির কথা বললে তার উজ্জ্বলতম নক্ষত্র রবীন্দ্রনাথ ঠাকুরের কথা তো বলতেই হয়। তো রেডিও বাংলা .com-এ আজকে হারানো সুরের আড্ডার আসরে আমাদের আড্ডাটা জারি ছিল ঠাকুর বাড়িকে নিয়ে। ঠাকুর বাড়িকে নিয়ে অনেক কথা, অনেক ঘটনা, অনেক তথ্য আজকে আপনার সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন haranosur@radiobanglanet.com অ্যাড্রেসে, haranosur HARANOSUR@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলানেট.com চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট.com।

আপনি শুনছেন প্রবাসী বাঙালির পছন্দের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন শনিবারের কথায় কথায়। হ্যাঁ, এই শনিবার আমি সৌভিক আছি আপনাদের সঙ্গে। হয় কখনো অনামিকা থাকে, কখনো আমি থাকি, আবার কখনো কখনো আমাদের সঙ্গেই থাকেন বিশেষ কোনো অতিথি। কিন্তু আজ কোনো বিশেষ অতিথি নেই, কিন্তু আজ আমাদের আড্ডার বিষয় হচ্ছে মেলা নিয়ে। কোনো কোনো জায়গায় বিশেষ কোনো জিনিসের উপর মেলা হয়, কখনো বই মেলা হয়, কখনো গান মেলা হয়, কখনো হয়তো জামা কাপড় নিয়ে বিভিন্ন রকম মেলার একটা আসর বসে, আবার অনেক জায়গায় এই হরেক রকম খেলা, হরেক রকম পুতুলের মেলা, এরকম সারা বিশ্বের কোথাও না কোথাও এইভাবে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে থাকে। তো আজকের এই স্পেশাল আড্ডায় আপনাদেরকে বেশ কিছু সেরকম কথা বলবো এবং তার সঙ্গে জড়িয়ে থাকা মেলার কিছু টুকরো মুহূর্তের কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই কোথাও যাবেন না, কয়েকটা গানের পর আমরা কিন্তু এক্ষুনি ফিরে আসছি। আজকের এই দু ঘন্টার আড্ডা মেলায় মেলায় কেটে যাবে আমাদের। আমরা ঘুরবো, আমরা মেলার কিছু টুকরো ছবি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই কোথাও যাবেন না, কয়েকটা গানের পর চটপট ফিরে আসছি। এখন কিন্তু আমাদের অসাধারণ গান কয়েকটা অপেক্ষা করছে, আমরা শুনবো, তারপর ফিরে এসে আবারও আমাদের আজকের আড্ডা শনিবারের কথায় কথায় মেলা। শুনতে থাকুন, এভাবেই জুড়ে থাকুন রেডিও বাংলাদেশ ডট কমের সঙ্গে, শনিবারের কথায় কথায় সঙ্গে, সৌভিকের সঙ্গে। ফিরে আসছি।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। কি তৈরি তো ব্যাগ ট্যাগ গুছিয়ে নিন এবার?

শনিবারের কথায় কথায় নিয়ে আবারও ফিরে এলাম আমি সৌভিক, আর আজকের আড্ডা ইতিমধ্যেই কিন্তু জমে ওঠার পালা। কারণ মেলার আসল মজা কিন্তু ওই নাগরদোলা কিংবা জিলিপি কিংবা হরেক রকমের খেলনা, তার সঙ্গে পুতুলি আর ছোট্ট পুচকেদের পথ চলা, টুকটুক করে এগিয়ে চলা, দোলনায় চড়া, খেলনার মজা নেওয়াটাই হচ্ছে মেলার সব থেকে প্রিয় মুহূর্ত। তো আমরা অনেকেই যারা বড়রা তারা কিন্তু ছোটদেরকে নিয়ে সেই মেলায় পৌঁছে যাই এবং মেলার মধ্যে দিয়েই আমরা তাদের চোখে মুখে একটা আনন্দ খুশির একটা মুহূর্ত দেখতে পাই। আর এই মেলাটাকে ঘিরে কিন্তু বহুদিন ধরে বহু মানুষের উপার্জনের একটা বিরাট রাস্তা তৈরি হয়ে যায়, আর তার ফলেই কিন্তু দেশ বিদেশের অনেক জিনিস একসঙ্গে এক ছাদের নিচে, আমরা হয়তো দূর কেউ কাশ্মীরে থাকে সেই কাশ্মীরের জিনিস হয়তো কোথাও ইউকেতে বসে কেউ হয়তো ব্যবহার করছেন, সেই মানুষটার সঙ্গে পরিচয় হচ্ছে। আবার কেউ হয়তো কাশ্মীরে থাকেন, সে হয়তো কলকাতায় কোনো মেলা উদ্বোধন এর ব্যাপারে এসছেন, সেইখানে হয়তো সেই মেলায় বিভিন্ন রকম হরেক জিনিস নিয়ে সে হাজির, দেখা হয়ে গেল। আর এই দেখা হওয়াটা কিন্তু মেলাকে কেন্দ্র করেই তৈরি হয়, আর এভাবেই মানুষের সঙ্গে মানুষের, কোন দূরের একটা মানুষ সে আপনার কত কাছে চলে এলো আপনি ভাবতেই পারছেন না, তো এভাবেই মেলা মিলিয়ে দেয়। আমাদের আড্ডা জারি থাকবে, আমরাও এভাবে মিলিয়ে মিলিয়ে এগোতে থাকবো। কোথাও যাবেন না, কয়েকটা গানের পর আবার ফিরে আসছি।

তো ব্যাক টু ব্যাক আবারও কয়েকটা গানের পর আবারও ফিরে এলাম আজকের এই বিশেষ আড্ডা শনিবারের কথায় কথাতে। আমাদের আড্ডা চলছে মেলা নিয়ে। তো মেলা নিয়ে প্রথম যে আড্ডার কথাটা বলবো সেটা হচ্ছে সেই মেলাটা যেটা আমার কাছে খুব ফেভারিট এবং সত্যি একটু অন্যরকম। সাধারণত মার্চ আর এপ্রিলের দুটো মাস নিয়ে সাকুরা সিজন হয়। সাকুরা হলো চেরি ফুলের জাপানি নাম। এই ফুলকে কেন্দ্র করে জাপানিরা প্রায় আনন্দে আত্মহারা হয়ে যান, ফলে এই সময়টায় কিন্তু সাকুরা ফেস্টিভ্যাল হয়। তবে সাকুরা ফুল কিন্তু বেশি দিন থাকে না, কারণ ফোটার পর এই ধরুন 10-12 দিনের মধ্যে কিন্তু ঝরে যায়। আবার প্রতি বছর জাপান সরকার একটি সাকুরা রিপোর্ট বের করেন, সেখানে বলা থাকে এবার কোন কোন পার্কে সাকুরা ফুটবে। তো সেই সেই পার্কে ফেস্টিভ্যালটা হয় এবং অদ্ভুতভাবে সেটা একটা প্রতিযোগিতার আসর গড়ে ওঠে। নদীর ধারে যেখানে যেখানে এই ফুল ফুটেছে সেখানে জমিয়ে পিকনিক করে জাপানিরা, তবে সেই জায়গাটা একটুও কিন্তু নোংরা না করে। আরেকটা কথা বলতেই হয়, সেটা হচ্ছে এই যে সময় পাওয়া যায় সাকুরা ফ্লেভারের নানা খাবার তার সঙ্গে তো জড়িয়ে আছে। তার মধ্যে পছন্দের হলো সাকুরা কিটক্যাট। আপনার যদি কখনো যান, ভালো লাগবে চালের গুঁড়ি দিয়ে তৈরি মোচি বল উইথ সাকুরা ক্রিম। আর তাছাড়া এই সময় কিন্তু জাপানের বিভিন্ন সংস্থার কর্মীদের দেওয়া হয় 2 ঘন্টার সাকুরা ব্রেক। তো এই যে ব্যাপারটা, একটা মজার ব্যাপার কি না, সাকুরা ফেস্টিভ্যাল। তো আমরা শুনলাম আজকের এই আড্ডায়, কোথাও যাবেন না, আবারও কয়েকটা গানের পর ফিরে আসছি, আবারও কিছু আড্ডা আপনাদের সঙ্গে শেয়ার করবো, সঙ্গে থাকবেন।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে.কম এ মন যখন নিরুদ্দেশ।

তো ফিরে এলাম কয়েকটা গানের পর আজকের এই শনিবারের আড্ডা কথায় কথায় নিয়ে, আর কথায় কথায় চলছে আজকে মেলা নিয়ে কথা। তো সাকুরা ফেস্টিভ্যাল নিয়ে কথা বলছিলাম, জাপানের একটা বিখ্যাত ফেস্টিভ্যাল, সেই নিয়ে আমাদের আড্ডা জারি আছে। বিরতির আগে বেশ কিছু কথা বলেছি, এবার একটু বলি এই সাকুরা কী ব্যাপারটা। আসলে সাকুরা অনেকটা দুপাটি ফুলের মতো দেখতে হয় জানেন তো, মানে সাকুরার অনেক প্রকার আছে। ফুল কোন মাসে ফুটছে, সমতলে ফুটছে নাকি পাহাড়ি অঞ্চলে ফুটছে, এবং ফুলের রং ও আকার, এই সমস্ত কিছুর উপর ভিত্তি করে সাকুরা একটা শ্রেণী বিভাগ হয়। হালকা গোলাপি, ঘন গোলাপি, সাদা, কমলা, কিংবা সবচেয়ে সাদা কিংবা দুধে আলতা, এইরকম মানে প্রায় 10 রকমের সাকুরা জাপানে ফোটে, তবে সবগুলো একসময় ফোটে না কিন্তু। আর এটাকেই নিয়ে এরা সাকুরা ফেস্টিভ্যাল করে। তো এইভাবে কিন্তু পৃথিবীতে অনেক জায়গায় এরকম ফেস্টিভ্যাল হয়, যেমন কলকাতায় বুক ফেয়ার। এই কলকাতার বুক ফেয়ারটা একটা অন্যরকম আনন্দ, প্রত্যেক বই প্রেমী মানুষেরা সেখানে ছুটে যান, এবং এক সপ্তাহ ধরে সেই যে একটা অসাধারণ বই নিয়ে একটা সকলের মধ্যে উন্মাদনা থাকে, এবং যে উন্মাদনাটা একটা মানে ভালোবাসার, চরম ভালোবাসার জায়গা থেকে বই প্রেমীরা বারবার করে তারা পছন্দ করেন, এবং প্রচুর বই তারা সংগ্রহ করেন, নতুন নতুন বই, অনেক নতুন লেখকের বই আমরা একসঙ্গে পেয়ে যেতে পারি, এবং সঙ্গে অবশ্যই বাড়তি পাওনা থাকে, লেখকরাও সেখানে সঙ্গে থাকেন। তো এই যে একটা ভালো লাগা কলকাতা বুক ফেয়ারের বই মেলা, যার জন্য অপেক্ষা করে থাকে ছোট থেকে বড় সবাই, এইরকম ফেস্টিভ্যাল কিন্তু সারা পৃথিবী জুড়ে কোথাও না কোথাও হয়। আমাদের আড্ডায় দাঁড়িয়ে থাকবে, তাই কোথাও যাবে না। কয়েকটা গানের পর আবারও ফিরে এসেছি সঙ্গে।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। ওই

তোয়াটা দিছিল বিরতির আগে কলকাতা ফেস্টিভ্যাল, কলকাতা বুক ফেয়ার নিয়ে কথা বলা। আর কলকাতা বুক ফেয়ার মানে যে কোনো মেলা, মেলার প্রথম ব্যাপারই হচ্ছে একে অপরের সঙ্গে দেখা হওয়া, যোগাযোগ হওয়া। যে মানুষটা বহু দূরে থাকে সে এখানে এলো। জাপানের একজন মানুষ জাপানি বই নিয়ে সে কলকাতা বুক ফেয়ারে, দেখা হয়ে গেল। বাংলাদেশের মানুষ এলো কলকাতায়, দেখা হয়ে গেল। এইরকমভাবে বিভিন্ন দেশ থেকে মানুষ কিন্তু আসেন এবং অদ্ভুতভাবে এই মেলা একটা ভালোবাসার বন্ধন হয়ে যায়, একটা বন্ধুত্বের বন্ধন হয়ে যায়, একটা একে অপরের সঙ্গে আরও আরও বই মানুষের হাতে পৌঁছয়, নতুন বই, নতুন বইয়ের একটা গন্ধ থাকে। আর সেই বই স্কুলের গণ্ডি শুরু করার সময় হাতে যেমন পাওয়া হয়, যেমন একটা গন্ধ বেরোয়, ঠিক সেরকম এই মেলাতেও হরেক রকমের বই রাখা থাকে। আর তার মধ্যে থেকে সুন্দর সুবাস পাওয়া যায়, যে সুবাস সারা বছর ধরে সেই অক্ষরের মধ্যে থেকে আমরা পেতে থাকি, আর এভাবেই পেতে থাকবো। অপেক্ষা আগামী বছর আবার কবে আসবে বুক ফেয়ার। তো এইভাবে কিন্তু আমাদের মেলাগুলো একটা ভালো লাগার জায়গা তৈরি হয় বছর জুড়ে। সঙ্গে থাকুন, কোথাও যাবে না, আবারও ফিরে আসছি আবারও আজকের আড্ডা মেলা নিয়ে।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম চব্বিশ ঘন্টা সাত দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলা নেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

তো ফিরে এলাম আবারও আজকের শনিবারের কথায় কথায়তে। সঙ্গে আছি আমি সৌভিকার সঙ্গে আপনারা শুনছেন মেলার কথা। তো সত্যি গান মেলা, এই গানকে কেন্দ্র করে সারা বিশ্ব জুড়ে বহু মানুষ আসেন মেলায় একটা জায়গায় গান করতে, যেখানে বহু দেশের মানুষের সঙ্গে গান প্রেমী মানুষের দেখা হয়, ভালো লাগা তৈরি হয়। যে মানুষটি আমার মতো বা আপনার মতো মানুষ যারা গান শুনি সারা দিন ধরে, তাদের সামনে যাদের গান আমরা শুনি দেখতে পাওয়া যাচ্ছে, তার সঙ্গে কথা বলা যাচ্ছে, তার গান শোনা যাচ্ছে, ভাবতে পারছেন এ এক অদ্ভুত পাওয়া। আর সেই পাওয়া কিন্তু গড়ে ওঠে এই মেলাকে কেন্দ্র করে, গান মেলা, সঙ্গীত মেলা। তো এভাবেই আমাদের কোথাও না কোথাও একে অপরের সঙ্গে একটা বন্ধন তৈরি হয়। যেমন ধরুন বীরভূমের কথা একটু বলি, এই বীরভূম ইলামবাজার ব্লকের জয়দেব পঞ্চায়েত অজয় নদের পাড়ে একটা বিখ্যাত মেলা হয়, যার নাম হচ্ছে জয়দেব কেঁদুলি গ্রামে হয় কেঁদুলি মেলা। আর এখানেই কবি জয়দেব জন্মগ্রহণ করেছিলেন। তো 12-13 শতকে রাজা লক্ষণ সেনের সভাকবি ছিলেন কবি জয়দেব। তিনি সংস্কৃততে গীতগোবিন্দ রচনা করেছিলেন, আর সে সময় মূলত তার উদ্যোগেই জয়দেব কেঁদুলি সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে গড়ে ওঠে। আর তার ফলেই বাউল, কীর্তন এবং সুফি গানের আসরে ভিড় জমান দেশ বিদেশ থেকে আসা হাজার হাজার মানুষ জয়দেবের কেঁদুলি মেলা, যেখানে শুধুই বাউলদেরকে নিয়ে এক অদ্ভুত আলোড়ন এবং অদ্ভুতভাবে ডুবে থাকা। তো এইভাবে কিন্তু আমাদের মনের সঙ্গে, আমাদের সুরের সঙ্গে, আমাদের গানের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আষ্টে পৃষ্ঠে থাকে মেলার মুহূর্তগুলো। আমরা আবারও ফিরবো, কোথাও যাবো না, কয়েকটা গানের পর ফিরে এসে আবারও বলবো মেলার কিছু কথা।

তো মেলার কথা যখন হচ্ছে, এর মধ্যে একটা কথা আমার না বললেই নয়, সেটা হচ্ছে মেলায় হারিয়ে যাওয়ার ব্যাপার। এ বড় ভারী, মানে অদ্ভুত একটা ব্যাপার, যেখানে এমন কোনো মেলা নেই যেখানে কেউ কোনোদিনও হারিয়ে যায়নি। তো সত্যিই বেশ ব্যাপারটা অন্যরকম এবং একটা অদ্ভুত মজা হয়। হয়তো 5-6 জন বন্ধুরা মিলে গেল, গিয়ে সবাইভাবে কেউ একজন হারিয়ে যাক, আর সেই হারিয়ে যাওয়াকে কেন্দ্র করে মাইক্রোফোনে বলা হয় যে অমুক বাড়ি থেকে অমুক লোক এসে দাঁড়িয়ে আছে, আপনি কোথায়, আপনি যদি আসুন আমাদের এখানে এসে অপেক্ষা করুন, সে হারিয়ে গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। তো এই যে একটা হারিয়ে যাওয়ার ব্যাপার, মেলায় 5 জন বন্ধুরা গেছে, তারা তাদের মতো করে ঘুরছে, একসঙ্গেই ছিল কিন্তু কে যে কোথায় আটকে গেছে, কেউ হয়তো সুন্দর একটা খেলনা দেখাচ্ছে, সেই খেলনার প্রেমে আটকে গেছে, কেউ হয়তো কোথাও খুব সুন্দর জিলিপি ভাজছে, আর সেই জিলিপির মোহে আটকে গেছে, আবার কেউ হয়তো নাগরদোলা চোরার স্বপ্ন দেখছে, ডুবে গেছে সেখানে। এইভাবেই 3 জন 3 দিকে ছিটকে গেছে, কেউ কাউকে খুঁজে পাচ্ছে না। অগত্যা স্টেজ যে মঞ্চ করা হয় একটা বিরাট মেলার, সেই মেলার অফিস যেখানে, সেটা খুঁজে সেখানে গিয়ে আবার ওই মাইক্রোফোন ধরে বলা যে অমুক মানুষ হারিয়ে গেছে। এই হারিয়ে যাওয়ার গল্প কিন্তু মেলা ছাড়া আর কোথাও হয় না, আর এই মজা, এটা কিন্তু একটা অন্যরকম ভালো লাগা। তারপর যে তুই হারিয়ে গেলি এত বড় হয়ে, এই অদ্ভুত একটা মুহূর্ত তৈরি হয়। তো ছোট থেকে বড় আমরা সকলকে খুব আঁকলে রাখি, কিন্তু আঁকলানোর মধ্যে কোথাও যদি একটু বেশি আঁকলানো কম হয়ে যায় তখনই কিন্তু হারিয়ে যায়। আর মেলায় হারায়নি এমন মানুষ খুব কমই আছেন, হারাতেও চায়। কেউ হয়তো সেই ভালো লাগার মোহে হারিয়ে যায়, আবার কেউ ঘুরতে ঘুরতে কাউকে খুঁজতে খুঁজতে হারিয়ে যায়, আবার কেউ একে অপরের সঙ্গে গল্প করতে করতে হারিয়ে যায়। এই হারিয়ে যাওয়া থাকুক, এই হারিয়ে যাওয়ার জন্যই মেলারা মেলতে থাকে, আমাদের একে অপরের সঙ্গে দেখা করিয়ে দেয়। আবার ফিরবো মেলার কথা নিয়ে সংক্ষেপে।

শুনছেন রেডিও বাংলাদেশ ডট কম, শুনছেন শনিবারের কথায় কথায়, সঙ্গে আছি আমি সৌভিক, আর আড্ডা চলছে মেলা নিয়ে। তো বৈশাখের এক মেলা, যখন নতুন নববর্ষ, সেই নববর্ষের কে মাথায় রেখে একরকম মেলা হয়, আবার কখনো এই গাজনের উৎসব, সেখানেও একরকম মেলা তৈরি হয়। বহু জায়গায় এই গাজনের উৎসব হয়, কোথাও আবার সুন্দর সুন্দর পুতুলের মেলা হয়। হ্যাঁ, হরেক হরেক পুতুল। আর সেই পুতুলের পাশাপাশি যদি ঘুরে বেড়ায় নানারকম পাঁপড় ভাজা, এমন কোনো মেলা নেই যেখানে পাঁপড় ভাজা বা জিলিপি হয় না, সব জায়গাতেই হয়। আর এই পাঁপড় ভাজা বা জিলিপির আস্বাদ গ্রহণ করেননি এমন মানুষ কিন্তু খুব কম, কারণ কেউ না কেউ একবার হলেও তার টুকরোটি ভেঙে মুখে দিয়েছেন। আর হয়তো মেলায় সব কিছুই ঘুরেছেন, সবই দেখেছেন, কিন্তু আজও সেই জিলিপির প্যাচ ভেঙে টুকরো করে মুখে দেওয়ার স্বাদ আর পাঁপড়ের টুকরো করার স্বাদ, এটা কিন্তু আজও মুখে লেগে আছে, এবং মেলার কথা উঠলে ওই মুহূর্তটা ভোলার মতো নয়। সেই জন্য মেলার সঙ্গে জড়িয়ে থাকা মুহূর্তরা সবসময় ভালো থাকে। আর আমাদের ওই নাগরদোলার যে ঘোরার যে মুহূর্তগুলো, সেই মুহূর্তের মধ্যে মানুষকে একসঙ্গে বেঁধে রাখে বছরভর, ঘুরতেই থাকে, ঘুরতেই থাকে চাকার আকারে, আমাদের ভালো রাখার আকারে। তো এইভাবেই মেলা যে যেখানকার, কেউ হয়তো অস্ট্রেলিয়ার একটা বিখ্যাত মেলা, কেউ হয়তো বাংলাদেশের মেলা, কেউ কলকাতার মেলা, কেউ হয়তো আরও দূরে কেউ হল্যান্ডে একটা মেলা কিংবা জাপানের মেলা, এই সব কিছু মেলার মধ্যে প্রথম আসা দিনটার মেলার কথা কিন্তু সবার মনে থাকে, কার হাত ধরে প্রথম মেলায় প্রবেশ করে। কারণ যে মেলাগুলোর কথা বললাম সেগুলো কিন্তু বছরের পর বছর হয়ে যায়, নতুন নতুন রূপে আরও মানুষ আসেন, আরও জিনিসপত্র আসে, কিন্তু মনে পড়ে যায় সেই দিনটার কথা, ছোটবেলার কথা, কার হাত ধরে প্রথম এই মেলায় আসা, বা কার কোলে চড়ে প্রথম এই মেলায় আসা। আবার অপেক্ষা করছে কয়েকটা গান, আবারও শুনবো আমরা, তাই কোথাও যাবেন না, কয়েকটা গানের পর আবারও ফিরে আসছি, আবারও আড্ডা হবে মেলা নিয়ে। সঙ্গে থাকুন আর ভাসতে থাকুন, ভাবতে থাকুন, হারিয়ে যান মেলায় মেলায়। এখন আপনাদের জন্য এই প্রিয় গানটা শুনতে থাকুন এভাবেই রেডিও বাংলাদেশ ডট কম, শনিবারের কথায়

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে.কম এ মন যখন নিরুদ্দেশ।

starting. Takadin, takadin, takadin, takadin. তো ফিরে এলাম আবারও আজকের এই বিশেষ আড্ডা শনিবারের কথায় কথায়। আর শনিবারের কথায় কথায় চলছে মেলা নিয়ে আড্ডা। তো উত্তর কলকাতার একটা বিখ্যাত মেলা হচ্ছে চড়ক মেলা। কোমরে দড়ি বেঁধে অদ্ভুতভাবে তার ঘোড়া, আর সেই ঘোড়াকে কেন্দ্র করে বিশাল এক মেলার আয়োজন করা হয়, এবং সারা দিনটি জুড়ে সেই মেলাটি থাকে। ছোট থেকে বড় প্রত্যেকে সেখানে ভিড় করে, তাদের পছন্দ আনন্দ সেখানে মিলেমিশে একাকার হয়ে যায়। আর এই মেলা বছরে একবারই হয়, এবং সেটা হয় পয়লা বৈশাখের আগের দিন। আর উত্তর কলকাতার এই বিখ্যাত মেলা দেখতে দেশ বিদেশ থেকে বহু মানুষ ভিড় করেন, এবং অদ্ভুত এক নস্টালজিয়া কাজ করে এর মধ্যে সেই ঘোড়াটা দেখার জন্য। দুপুরবেলা 3:30 নাগাদ সেই ঘোড়া হয়, আর তার জন্য উপচে পড়ে ভিড়। আর তারপর সারাদিন জুড়ে সকাল 10:30 পরের দিন সেই মেলা শেষ হয়। তো এইভাবে কিন্তু বিভিন্ন জায়গার বিভিন্ন মেলা খুব জনপ্রিয় এবং সকলের কাছে খুব কাছের। তাই যারা যে যেখানে থাকেন, তারা হয়তো তার প্রতিবেশী, তার বন্ধু, তার ভাই বোনেদের অবশ্যই আহ্বান জানান যে এবারে মেলায় আসছিস। তো এই যে একটা দীর্ঘদিনের ব্যাপার থাকে, কারোর 15 দিন, কোথাও 30 দিন, কোথাও 2 মাস, বা কোথাও 7 দিন, এই ব্যাপারটাকে মাথায় রেখে সবাই তার কাছের মানুষদের ডাকতে চায়, আসতে চায় মেলায়, একসঙ্গে মিলেমিশে থাকা, খাওয়া দাওয়া, এবং একটা উৎসবের আমেজ। তো মেলায় হারিয়ে যাওয়ার গল্প আপনাদের বলেছি, আবার এই মেলায় হারিয়ে গিয়ে আর কখনো দেখাই হয়নি এরম গল্পও কিন্তু আছে। সেই মেলাই তার কাছে কাল আর দেখা হয়নি, আজও তাকে খুঁজছে সেই মেলায় গিয়ে, এরকম ব্যাপারও কিন্তু ঘটে গেছে, আছে। কোথাও যাবে না, কয়েকটা গানের পর আবারও ফিরে আসছি, শুনতে থাকুন মেলা শুধুমাত্র সৌভিকের সঙ্গে শনিবারে কথায় কথায়।

টিনটিন থেকে ভাবতে ভাবতে হারানো সুর, চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহাহো থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময়ের সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ।

আমরা কিন্তু ইতিমধ্যে এই একদম শোয়ের শেষ দিকে পৌঁছে গেছি, কারণ সময় আমাদের একদম শেষ। সময়ের সঙ্গে আমরা যুদ্ধ করতে পারবো না, আমাদের হারতেই হবে। সে যতই ওই যে বললাম না, 7 দিন 14 দিন কিংবা 30 দিনের মেলা হোক না কেন, কিন্তু এই সময় ও কিন্তু ঠিক জানান দেয়, দিনের ঠিক ঠিক সময় আপনি পরের কাজের জন্য প্রস্তুত হন। আমাদের সময় একদম শেষ। কেমন লাগলো আজকের এই মেলার কথা অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না, এবং আপনার চেনা পরিচিত যদি এরকম কোনো মেলা, নতুনত্ব মেলা যা আপনি এরকম দেখেছেন, অবাক হয়েছেন, সে সম্পর্কেও আমাকে জানাতে পারেন 4475039657712। আর এভাবেই ভালো থাকুন, সুস্থ থাকুন, radiobanglanet.com সঙ্গে থাকুন। আর অবশ্যই kk@radiobanglanet.com চটপট পাঠিয়ে দেবেন আজকের এই আড্ডা আপনাদের কেমন লাগে। আজ এ পর্যন্তই, আগামী শনিবার ঠিক এই সময় আবারও শুনতে ভুলবেন না, হয় আমার সঙ্গে নয়তো অনামিকার সঙ্গে, শনিবারের কথায় কথায়। ভালো থাকুন, দেখা হবে আগামী শনিবার। এভাবেই শুনতে থাকুন radiobanglanet.com, মন যখন নির্দেশ।

0: তোমার এসেলাম, মোরা আটটা জাংশনে ফিরে এলাম।
1: আর সেলাম আপনাকেও, সপ্তাহের শেষে হাজারো ব্যস্ততা থেকে সময় বের করেছেন আপনি খানিক, আর আজকের আড্ডাটা সেই নক্ষত্রকে ঘিরে যিনি এক কথায় আমাদের মনে জুড়ে আছেন, সাত রাজার ধন এক মানিক, যিনি শুধু ছবি বানাননি, তিনি বানিয়েছিলেন দৃষ্টিভঙ্গি। তিনি দেখিয়েছিলেন অ্যাডভেঞ্চার মানে শুধু ধাওয়া করা নয়, রহস্য মানে শুধু অন্ধকার নয়, আর সিনেমা মানে শুধু গল্প নয়, সিনেমা মানে মানুষ, এক্সপ্রেশন। কয়েকটা গানের ওপারে ফিরব, সঙ্গে থাকুন রেডিও বাংলা .com-এ। মন যখন নিরুদ্দেশ, আজ সত্যজিতেই আমাদের মনোনিবেশ।

দয়ার পরশ, দেহ পরশ দয়া।

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: চোখে থা যত আমি রোমরা, তাই চোখা কেন আছো হে থা যত আমি রোমরা, আর যত বেটা হোমরা চমরা, আর যত

আনন্দে ভরপুর আড্ডা জাংশন, সঙ্গে আছি আমি সুভায়ন, আড্ডা আর গানে গানে সারাক্ষণ। সপ্তাহের একটা সময় সব অ্যালগোরিদম ডেডলাইনের বাইরে আমার আপনার একটাই জগৎ। এখন মে মাস, মানে রে মাস, পথের পাচারি কাশবন থেকে অপুর সংসারের রান্নাঘরে একটু উকি দিই না? জলসাঘরের রাজপ্রাসাদ থেকে ঠিক দেখা যাবে কি ফেলুদার মগজাস্ত্রে শান দিচ্ছেন? সবখানেই একটাই স্বাক্ষর, নির্ভুল দৃষ্টি, সংযত বুদ্ধি। মন কিন্তু আর অন্য কোনো ব্যাপারে দিচ্ছে না সায়, কারণ আমাদের হৃদয় বিরাজ করছেন সত্যজিৎ রায়। ফিরব কিছু গানের ওপারে, সঙ্গে থাকুন, শুনতে থাকুন আড্ডা জাংশন রেডিও বাংলা .com এ। মন যখন নিরুদ্দেশ, আজ সত্যজিতেই মনোনিবেশ।

0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।

তেরে রাজা দিল বর, ভূতের রাজা দিল বর, জবর ভূতের রাজা দিল বর, ভূতের রাজা দিল বর।

0: পেটে বড় ভুখ, না খেলে নাই কোনো সুখ।
1: আরে তবে খাওয়া যাক, মন্ডা মিঠাই চাওয়া যাক,
2: কোরমা কালিয়ে পোলাও, জলদি লাও জলদি লাও,
1: কোরমা কালিয়ে পোলাও জলদি লাও।

0: বাবা ভূত ছানা ভূত খোঁড়া ভূত কানা ভূত কাঁচা ভূত পাকা ভূত সোজা ভূত বাঁকা ভূত রোগা ভূত গোটা ভূত আধা ভূত গোটা ভূত আরো হাজার ভূতের রাজার।
1: ভূতের রাজার ব্যাপারটা কিন্তু হাইলি সাসপিশিয়াস, কি বলেন? কিছু সিনেমার দৃশ্যে দেখা গেছে হঠাৎই আবির্ভাব, আবার হঠাৎই মিলিয়ে যাওয়া, আর যেখানেই রহস্য সেখানেই যেন মনে ভেসে ওঠে ফেলুদার মুখ, প্রদোষচন্দ্র মিটার। ফেলুদা মানেই শুধু গোয়েন্দা নয়, ফেলুদা মানে যুক্তি পর্যবেক্ষণ আর সেই বিখ্যাত মগজাস্ত্র। সে জানত সব রহস্য খুন দিয়ে শুরু হয় না, অনেক রহস্য শুরু হয় লোভ ভয় আর ছোট ছোট মিথ্যে দিয়ে। সঙ্গে থাকুন, কোথাও যাবেন না, আপনি শুনছেন radiobanglanet.com। মন যখন নিরুদ্দেশ, আজ সত্যজিতেই মনোনিবেশ।

0: বড় সোজা, সুখে আছে যত প্রজা। এই রাজা বড় সোজা, সুখে আছে যত প্রজা, এ রাজার মতো রাজা নাই, যেন এ রাজার মতো রাজা নাই।
1: শ্বশুর মশাই,
0: শ্বশুর মশাই।

0: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
1: এসে হীরক দেশে দেখে হীরের চমক, এত খাতির পেয়ে দেখে রাজার জমক,

রাজা এতই রসিক, রাজা এতই দরাজ, রাজা এতই মিশুক।

0: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
1: ধরো নাকো শান্তি মশাই, বলি ধরো নাকো শান্তি মশাই। হাত কেন বাড়াও ভাই, ধরো না, বলি নড়ো নাকো ওইখানে দাঁড়াও ভাই, আর বেশি সময় নাই।

0: ঘুরে দাও তো আহা ঘোরো না কো ঘোরো না কো ঘোরো না কো ঘোরো না কো ওই দিকে ঘোরো ভাই শান্তি মশাই শান্তি মশাই শান্তি মশাই।
1: নিশ্চিন্ত আর থাকা গেল না রে তোপসে, এই কথাটা ঠিক যেন পাশ থেকে কে কানের মধ্যে বলে উঠল। তাকিয়ে দেখলাম, আরে আমি তো স্টুডিওতে বসে আছি আপনাদের সাথে লাইভে আড্ডা দিতে। ফিরে এলাম আবার আড্ডা জাংশনে, আমি শুভায়ন, সঙ্গে নিয়ে এবার গ্রামের ধুলো, হারিকেনের আলো আর একটুখানি কৌতূহল। এই নিয়ে তো পথের পাঁচালি অপুর পৃথিবী। এখানে সংলাপের চেয়ে বড় বাতাসের শব্দ, রেল লাইনের পাশে দাঁড়িয়ে থাকা দুই ভাই বোনের চোখে ভবিষ্যৎটা প্রথম ধরা দেয়। আজকে তাহলে অপু আর দুর্গার চোখেই ধরা পড়বে দুনিয়ার রঙ্গগুলো। ফিরবো আবারও কিছু গানের পর, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন, শুনতে থাকুন, মন নিরুদ্দেশ হতে পারে আপনি নয়।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

0: चलु मंद मनमथ पाठ पहिला अनुबंध हृदय मुकुल हेरी हेरी थोर खनियाचर दाए खनी हुए भोर।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto Services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The Redspert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
2: এখনো মোদের শরীরে রক্ত রয়েছে গরম মেটেনি শক্ত আছে যত হাড় সবই তো শক্ত এখনো ধকল সয় এখনো মোদের শরীরে রক্ত রয়েছে গরম মেটেনি শক্ত আছে যত হাড় সবই তো শক্ত।

0: দুনিয়ায় কত আছে দেখবার, কত কি জানার, কত কি শেখার,
1: সবই তো বাকি, কিছুই দেখা হয় না।
0: দুনিয়ায় কত আছে দেখবার, কত কি জানার, কত কি শেখার, ঘরে কেন বসে রয়েছি বেকার, ঘরে কেন বসে রয়েছি বেকার, আর কি সহ্য হয়, আর কি সহ্য হয়,
1: অসহ্য
0: এখনো আছে সময়।

না না, আর বিলম্ব নয়। আড্ডা জাংশনে আজ মানিকবাবুকে নিয়ে বিলম্বিত লয়ে চলবে না। সত্যজিৎ রায় নামটি এমন যার ছবিতে কেউ কখনো অকারণে দাঁড়িয়ে থাকে না, অকারণে কথা বলে না, কারণ এখানে চুপ থাকাটাও একটা সংলাপ। তিনি বিশ্বাস করতেন দর্শক ঠিক সাধারণ নন, দর্শক সবসময় অসাধারণ। দর্শক যথেষ্ট প্রস্তুত, তাই কোনো দৃশ্যতে কিছু বোঝাতে ছেঁচাতে হয় না। একটা চাহনি, একটু থেমে যাওয়া, এইটুকুই যথেষ্ট। তবে আপনি আমি আর আমাদের আড্ডা কিন্তু থেমে থাকবে না, আমাদের আড্ডা থেমে থাকবে এমনটা নয়। চলুন এবার গানে গানে একটু নয়ন মেলি মানিকের আভায়, তার রস।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম, 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালি আনার টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলা নেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

0: বাগাদা বাগাদা বলি হীরা নিলে কত শুনি, বাগাদা হীরা নিলে কত শুনি,
1: সময় কি আছে রে গুনি,
0: তবু কত শুনি।

সত্যজিৎ রায় কখনো দর্শককে শেখাননি, তিনি শুধু প্রশ্ন রেখে গেছেন, মানুষ কি ঠিক, ক্ষমতা কি নৈতিক, সভ্যতা কি আদৌ সভ্য। উত্তর দেননি, কারণ উত্তর খোঁজাটাই সবচেয়ে বড় শিক্ষা। আর সেই উত্তর খুঁজতে খুঁজতেই আমরা স্বপ্নে তাকিয়ে দেখেছি। শুনতে থাকুন আড্ডা জাংশন, কানে কানে আর আড্ডা নিয়ে সারাক্ষণ, সঙ্গে আমি শুভায়ন।

0: আয় রে আয় আয় রে আয় আয় রে বোঝায় হাড়ি হাড়ি মন্ডা মিঠাই কাড়ি কাড়ি যায় মিহিদানা পুলি পিঠে জিবে গজা মিঠে মিঠে আছে যত সেরা মিষ্টি আসে দেখো এলো বৃষ্টি এলো বৃষ্টি এলো বৃষ্টি ও রে
1: শুনছেন রেডিও বাংলানেট.কম বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

রাজা রাখলো তাদের চেপে, রাজা রাখলো তাদের চেপে, যারা উঠলে পড়ে খেতে। রাজার আসন খানা করবে টলমল, রাজার আসন খানা করবে টলমল। রাজা ঠিক কিনা, রাজা ঠিক কিনা, ঠিক কিনা তুই বল। রাজার শক্ত হাতে শিক্ষা পেলে শাস্তি হবে ঠিক, রাজার শক্ত হাতে শিক্ষা পেলে শাস্তি হবে ঠিক। রাজা ধিক ধিক।

0: ठीक ठीक ठीक ठीक राजा
1: नहीं जंत्र नहीं जंत्र আর আজ আড্ডা জাংশনে সত্যজিৎ রায় আমাদের মূল মন্ত্র। তাকে নিয়েই গানে গানে সারাক্ষণ সঙ্গে আমি শুভায়ন, আর একটু পরেই ফিরব আড্ডার অংশে যেখানে আপনি ফেরুদা আর আমি হয়তোবা তোপসে। এক অদ্ভুত বেতার বন্ধনে সঙ্গী হতে রেডিও বাংলা নেট ডট কমে, মন যেখানে নিরুদ্দেশ। আসুন না আড্ডাতেই করি মনোনিবেশ।

0: শুনছেন রেডিও বাংলানেট .com বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
1: এক যে ছিল রাজা,
2: এইভাবেই গাও, কেমন?

সে যখন থেকে আমাদের আড্ডাটা শুরু হয়েছে তখন থেকে মনটা যেন কখনো শুন্ডি রাজ্যে, কখনো হীরক রাজার দেশে, কখনো যন্তর মন্তর ঘরে, কখনো আবার বাঘমামার পায়ের কাছে, সবকিছুর মধ্যে একটা রোমাঞ্চ ঘুরে বেড়াচ্ছে। ঠিক যেন সোনা কেল্লা সেই উটির পিঠে সাওয়ার হয়ে নাস্তানাবত হয়ে তবুও মনের মধ্যে কিন্তু রেশটা এখনো তরতাজা হয়ে আছে। ফিরবো আবারও গানে গানে, গানের ওপারে দেখা হবে, কোথাও যাবেন না আপনারা, কিন্তু তালি দিয়ে উধা হয়ে যাবেন না। শুনতে থাকুন আড্ডা জাংশন রেডিও বাংলানেট .com-এ, মন যখন নিরুদ্দেশ। আজকে আমরা সত্যজিতেই করেছি মনোনিবেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে, কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবাই

0: আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে।
1: ও মন্ত্রী মশাই, ষড়যন্ত্রী মশাই, তবে থাক। ও মন্ত্রী মশাই, ষড়যন্ত্রী মশাই, তবে থাক। যত চালাকি তোমার জানতে নাই কো বাকি আর, যত চালাকি তোমার জানতে নাই কো বাকি আর, যত কেরদানি শয়তানি সবই ফাঁক।

আজকের এই আড্ডাটা ছিল একজন নির্মাতাকে নিয়ে, যিনি শব্দের চেয়ে দৃষ্টিকে বড় করে তুলেছিলেন। সত্যজিৎ রায় কোনো যুগ নন, তিনি একজন ট্রেন্ডসেটার। সময়ের অনেক আগেই দেখতে পাওয়ার ক্ষমতা যার ছিল, ভাবনার মান, মানুষ বোঝার মান আর নীরবভাবে বলার মান, এই তিনে তিনি তুলনাহীন। এই যেমন নায়ক চলচ্চিত্রে বেছে নিলেন তিনি মহানায়ক উত্তম কুমারকে নাম ভূমিকায়, দ্য লাইফ অফ এ সুপারস্টার। আর উত্তম কুমার তার অভিনয়ের দাপট, সংলাপ, চিত্রনাট্য সব মিলিয়ে একাকার হয়ে উঠল সেই চলচ্চিত্রটি একটি মাস্টারপিস। আপনারা শুনছেন আড্ডা জাংশন, ফিরব আবারও গানের ওপারে, কোথাও যাবেন না, মন যখন নিরুদ্দেশ আসুন আড্ডাতেই করি মনোনিবেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
3: হুশিয়ার হুশিয়ার হুশিয়ার, সব কাজ বন্ধ, হাঁটা চলা বন্ধ, ওঠা বসা বন্ধ।

0: সাত রাজার ধন এক মানিককে নিয়ে আমরা সারা দিনটা কেমন হারিয়েছিলাম। কখন ঘড়ির কাঁটা বলে উঠেছে সময় কিন্তু শেষ। তাই আজকের আড্ডা জাংশন এই পর্যন্তই। মন খারাপ করবেন না, আগামী সপ্তাহে ফিরবো আমার নতুন আড্ডা নিয়ে। আজকের মতো অনুমতি নিচ্ছি আমি শুভায়ন। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন, সুস্থ থাকবেন, আর গানে গানে থাকবেন আড্ডা জাংশনে। মনে রাখবেন, মন যেখানে নিরুদ্দেশ আমরা ফিরব আড্ডাতে করতে মনোনিবেশ। রেডিও বাংলানেট ডট কম।
1: মোরা গুপি বাঘা দুজন ভাইরা ভাই, ভাইরা ভাই, মোদের আর কোনো কাজ নাই,
2: কোনো কাজ নাই,
1: আর কোনো কাজ নাই। মোরা ভূতের রাজার বরের জোরে, ভূতের রাজার বরের জোরে, বরের ভূত ছড়াই। মোদের আর কোনো কাজ নাই,
2: কোনো কাজ নাই,

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর রাজা পরদেশী এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নাও সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশীর সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

নমস্কার, শুনছেন রেডিও বাংলা নেট ডট কম। আমি গৌরব, বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আগামী দু ঘন্টার আড্ডা সফর শুরু হলো। আজকে শনিবারের বাজারে হারানো সুরের আড্ডার আসর। তো আজকে এই আমাদের আড্ডার আসরে কিন্তু আপনার সঙ্গে শেয়ার করব একটি বাড়ির কথা। আগে হ্যাঁ, এমন একটি বাড়ি যেটা কিনা গোটা বাঙালি জাতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তার কারণ, এই বাড়িটার মাধ্যমে আমরা পেয়েছি এত শ্রদ্ধেয় গুণী শিল্পী, সাহিত্যিক, এত বিস্ময়কর প্রতিভা যে অনেক সময় বিশ্বাস করা যায় না যে এই বাড়িটা থেকে এত মনীষীর জন্ম হয়েছিল। কথা বলছি ঠাকুর বাড়ির। আগে হ্যাঁ, সেই বিখ্যাত ঠাকুর বাড়ির, যেখান থেকে আমরা যে কত মনীষী, কত অত্যন্ত ট্যালেন্টেড মানুষের আশ্রয় পেয়েছি, গুণে শেষ করা যাবে না। তো এই ঠাকুর বাড়িকে ঘিরে অনেক গল্প, অনেক ঘটনা, অনেক তথ্য আছে। তো সেই সমস্ত ঘটনা, সমস্ত গল্প আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের হারানো সুরের আড্ডার আসরে। কিন্তু সবই করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

পঞ্চানন ঠাকুর থেকে আরম্ভ হয় ঠাকুর বাড়ি, কিন্তু সেই ঠাকুর বাড়ি কিন্তু প্রতিষ্ঠা পেয়েছিল আরও বেশ কিছু বছর পরে। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আজকে আমাদের আড্ডাটা জারি আছে ঠাকুর বাড়িকে নিয়ে। তো ঠাকুর বাড়ি এমন একটি প্রবাদ প্রতিম ফ্যামিলি, প্রবাদ প্রতিম বাড়ি, যে সম্পর্কে যত কথাই বলা যাক না কেন কম পড়বে। তো পঞ্চানন ঠাকুর থেকে প্রথম শুরু হয় ঠাকুর পরিবারের জয়যাত্রা, কিন্তু অ্যাকচুয়ালি সেই জয়যাত্রা একদম শিখরে পৌঁছায় কিন্তু দ্বারকানাথ ঠাকুরের সময়। ইনফ্যাক্ট দ্বারকানাথ ঠাকুরকে বলা হতো প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। তার অন্যতম একটি কারণ ছিল তার অত্যন্ত বিলাসবহুল জীবন এবং অত্যন্ত শৌখিন রুচি। তো সেই বিলাসবহুল জীবন এবং শৌখিন রুচির একটি কিংবদন্তি সুলভ গল্প কিন্তু আছে, সে কথা আপনার সঙ্গে শেয়ার করব একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
1: If you feel like managing IT assets is way more complicated than it should be, well, it doesn't have to be. At ETOS Services Enterprise, get full visibility, control and optimization across their entire IT environment all in one place. ETOS Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.

দ্বারকানাথ ঠাকুর, প্রিন্স দ্বারকানাথ ঠাকুর সেই সময় ছিলেন বঙ্গ সমাজের একজন উজ্জ্বল নক্ষত্র। শুধুমাত্র তার গুণের জন্য তাই নয়, তার অত্যন্ত শৌখিন মেজাজ এবং বিলাসবহুল জীবনযাপনের জন্য। তো সেই বিলাসবহুল জীবনযাপন এবং শৌখিনতার একটা অদ্ভুত গল্প আছে। সেটা হলো, সেই সময় কোনো এক পার্টিতে দ্বারকানাথ ঠাকুরকে ইনভাইট করা হয়েছিল, আর সেই সময় বঙ্গ সমাজের সমস্ত মাথারা সেখানে ছিলেন। যথাসময়ে দ্বারকানাথ ঠাকুর উপস্থিত হলেন সেখানে এবং প্রত্যেকে দেখলেন অত্যন্ত সাদামাটা একটি পাঞ্জাবি এবং একটি ধুতি পরে দ্বারকানাথ এসেছেন। কিন্তু তখনই চোখ গেল তার পায়ের দিকে, দেখলেন সাদা রঙের চামড়ায় বাঁধানো নাগড়াই একটি জুতো, অর্থাৎ এক পাটি এক জোড়া জুতো পরে এসেছেন, এবং সেই জুতোর প্রত্যেকটি পাটিতে, অর্থাৎ দুটো পাটিতে দুটো বড় বড় উজ্জ্বল হীরে লাগানো। তাহলেই বুঝুন কতটা শৌখিন এবং কতটা বিলাসবহুল জীবনযাপন করতেন প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের আড্ডাটা জারি আছে ঠাকুর বাড়িকে নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

কলকাতার জোড়াসাঁকোতে উপস্থিত ঠাকুর বাড়ি। একটা প্রশ্ন কিন্তু মনের মধ্যে জাগে, ইনফ্যাক্ট আমারই ছোটোবেলা জাগতো, যে জোড়াসাঁকো নাম কেন? সাঁকো অর্থাৎ ব্রিজ, জোড়াসাঁকো মানে দুটো ব্রিজ থাকার কথা, কিন্তু ব্রিজটা কোথায়? এখানেই কিন্তু গল্পটা আছে। গল্পটা হলো যে আমরা এখন যে জোড়াসাঁকোর ঠাকুর বাড়িটা দেখি, সেটা কিন্তু একমাত্র ঠাকুর বাড়ি ছিল না। আকার আয়তনে ঠিক এরকমই আরও একটি ঠাকুর বাড়ি ছিল একটু দূরে, আর সেই দুটো ঠাকুর বাড়ির মাঝখানে বয়ে যেত একটি ছোট্ট খাল, আর সেই খালকে অতিক্রম করে দুটো বাড়িকে কানেক্ট করতো দুটো সেতু বা দুটো সাঁকো, সেই জন্য নাম ছিল জোড়াসাঁকো। পরবর্তীকালে একটি বাড়ি বিক্রি করে দেওয়া হয় ঠাকুর বাড়ির পক্ষ থেকে, এবং সেই বাড়িটি কিনে নেয় একজন মারোয়ানি ভদ্রলোক, যিনি সেখানে অন্য বিজনেস ফার্ম প্রতিষ্ঠা করেন। কাজেই জোড়াসাঁকো কিন্তু সেই দুটো বাড়ির মধ্যবর্তী দুটো সাঁকো নাম অনুসারে হয়েছে। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে হারানো সুরের আড্ডার আসরে আমাদের আড্ডাটা জারি আছে ঠাকুর বাড়িকে নিয়ে, আর সেটিই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

আচার ব্যবহার রীতিনীতির ক্ষেত্রে কিন্তু জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি অত্যন্ত স্ট্রিক্ট ছিল, অর্থাৎ সেখানে প্রত্যেককে ইকুয়ালি সম্মান দেওয়ার প্রচলন ছিল। এমনকি বাচ্চাদেরও লোকজন যথেষ্ট আদরে, যথেষ্ট সম্ভ্রমে, যথেষ্ট সম্মানের সঙ্গে কথা বলতেন। এমনকি এরকম ঘটনাও দেখা গেছে যে জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির যারা মেম্বার তাদের বয়স যখন 16 হয়ে যেত, তখন বাড়ির বড় লোকজনও তাদেরকে আপনি করে সম্ভাষণ করতেন। এরকমই ছিল জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি। তো রেডিও বাংলানাইট ডট কমে আজকে হারানো সুরের আড্ডার আসরে ঠাকুরবাড়িকে নিয়েই আমাদের আড্ডাটা জারি আছে। এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার উপরান্তে আরও অনেক কথা ওয়েট করছে আপনার জন্য এই ঠাকুরবাড়িকে নিয়েই। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানে.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালি আনা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানে.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

ঠাকুর বাড়ির কথা বললেই আমাদের চোখের সামনে অজস্র নাম ভেসে ওঠে। এরকম বিস্ময়কর প্রতিভা মাঝে মধ্যে অবিশ্বাস্য লাগে, জানেন, যে একটি ফ্যামিলি একটি বাড়ি থেকে এরকম বিস্ময়কর প্রতিভাধর এত ব্যক্তি কি করে আসতে পারেন। তার মধ্যে অবশ্যই সবার আগে থাকবেন বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, কিন্তু তার বাদবাকি যে সমস্ত ভাই বোন ছিলেন প্রত্যেকেই ছিলেন নিজ নিজ ক্ষেত্রে দিকপাল। যেমন ধরুন তার সব থেকে বড় ভাই জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, তিনিও বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন। আড্ডাটা জারি আছে ঠাকুর বাড়িকে নিয়েই, আর সেই ঠাকুর বাড়িকে নিয়েই আড্ডাটা জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর উইথ মি গৌরব, ওনলি অন রেডিও বাংলানেট .com।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

ঠাকুরবাড়ির কথা উঠলেই কিন্তু আরও একটা দিক সবার সামনে চলে আসে, সেটা হচ্ছে সমাজ সংস্কার। সমাজ সংস্কারের ক্ষেত্রে ঠাকুরবাড়ির উল্লেখযোগ্য ভূমিকা ইতিহাসের পাতায় পাতায় বর্ণিত। রাজা রামমোহন রায় থেকে আরম্ভ করে ভিভিয়ান লুই ডি রোজিও, প্রত্যেকেরই প্রভাব পড়েছে ঠাকুরবাড়িতে, আবার ঠাকুরবাড়ির প্রভাবও পড়েছে ওনাদের ওপর। ব্রাহ্ম সমাজ যা বিভিন্ন ক্ষেত্রে বৈপ্লবিক সূচনা করে দিয়েছিল আমাদের বাংলায় নবজাগরণের ক্ষেত্রে, তো সেই ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠার ক্ষেত্রেও কিন্তু প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। শুধুমাত্র সেই দিকেই থেমে থাকেননি ঠাকুরবাড়ির লোকজন, এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময় আমাদের স্বাধীনতা লাভের ক্ষেত্রেও ঠাকুরবাড়ির উল্লেখযোগ্য ভূমিকা ছিল। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে হারানো সুরের আড্ডার আসরে ঠাকুরবাড়িকে নিয়েই আমাদের আড্ডাটা জারি আছে। এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার উপরান্তে এই ঠাকুরবাড়িকে নিয়েই আরও অনেক কথা ওয়েট করবে আপনার জন্য। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

ঠাকুরবাড়ির কথা বলতে গেলেই ঠাকুরবাড়ির মেয়েদের কথা অবশ্যই বলতে হয়। ঠাকুরবাড়ির মেয়েরা সেই সময়ে যখন কিনা বঙ্গ সমাজে পর্দা প্রথার প্রচলন ছিল, অর্থাৎ অন্তর্মহল ছিল, তার বাইরে মেয়েরা আসতেন না, কিন্তু সেই সময় কিন্তু ঠাকুরবাড়িতে সেই নিয়মকানুনের বালাই ছিল না। মেয়েরা মহিলারা চাইলেন বাইরে চলে আসতে পারতেন এবং সেই সময় মেয়েদের রীতিমতন শিক্ষা দেওয়া হতো ঠাকুরবাড়িতে। শুধুমাত্র তাই নয়, সাজগোজের ক্ষেত্রেও কিন্তু ঠাকুরবাড়ির মেয়েরা একটা বৈপ্লবিক ব্যাপার ঘটিয়ে দিয়ে গিয়েছিলেন তৎকালীন বঙ্গ সমাজে, যা কিনা এখনও প্রচলিত। ঠাকুরবাড়ির মেয়েরাই প্রথম যারা ব্লাউজ পরিধান করা শুরু করেছিলেন, আর সেটা ছিল একটি বৈপ্লবিক ফ্যাশন দুনিয়ার সূচনা। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে হারানো সুরের আড্ডার আসরে ঠাকুরবাড়িকে নিয়েই আমাদের আড্ডাটা জারি আছে, আর সেটি জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে।

ঠাকুর বাড়ির প্রসঙ্গ উঠলে আরও একটা ব্যাপার আমাদের সবার চোখের সামনে চলে আসে, সেটা হচ্ছে ঠাকুর বাড়ির হেঁসেল, ঠাকুর বাড়ির রান্নাঘর। শোনা যায় যে ঠাকুর বাড়ির লোকজন অত্যন্ত ভোজন রসিক ছিলেন, সেই জন্য ঠাকুর বাড়িতে বিশেষ কিছু পদ তৈরি হয়েছিল যেগুলো কিনা এক কথায় যতটা টেস্টি ততটাই অনবদ্য। সেই সমস্ত পদগুলোর কিছু কিছু এখনও অবশিষ্ট আছে, কিন্তু অধিকাংশই কিন্তু হারিয়ে গিয়েছে। ইনফ্যাক্ট বেশ কিছু জায়গায় ঠাকুর বাড়ির আলাদা রান্নার উল্লেখও আছে, কিন্তু সেই ঠাকুর বাড়ির রান্নার পুরোটা রিট্রিভ করা না গেলেও কিছু কিছু ক্ষেত্রে সেই পুরনো পদগুলো রিট্রিভ করা সম্ভবও হয়েছে। কাজেই ঠাকুর বাড়ির কথা বললে এই ঠাকুর বাড়ির রান্নাবান্নার কথাও কিন্তু বলা অবশ্যই দরকার। রেডিও বাংলানের .com-এ আজকে হারানো সুরের আড্ডার আসরে আমাদের ঠাকুর বাড়িকে নিয়েই আড্ডাটা জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট .com।

ঠাকুর বাড়ির কথা বললে আরও একজনের কথা তো বলতেই হয় আলাদা করে। তিনি হচ্ছেন আমাদের বাংলার সব থেকে উজ্জ্বল নক্ষত্র। তিনি হচ্ছেন সূর্য, তিনি হচ্ছেন রবি, তিনি বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। ইনফ্যাক্ট তাঁর লেখা, তাঁর বাণী, তাঁর এতদিকে বিস্তৃতি, যেগুলো দেখে যেগুলো শুনে অনেক সময় বিস্ময়ে জাগে যে একজন মানুষ এত কিছু কি করে করতে পারেন। তিনি যেরকম সাহিত্যের বিভিন্ন জায়গায় নিজের ছাপ রেখেছেন, সেরকমই সমাজ সংস্কারের ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। বিশ্বভারতী তার নিজের সৃষ্টি, যেখানে তিনি শিক্ষা ব্যবস্থাটাকেই অন্যরকমভাবে সাজিয়ে তুলেছিলেন। সত্যি বলতে কি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলতে গেলে সময় কম পড়ে যাবে, কিন্তু সেই বলা শেষ হবে না। কিন্তু ঠাকুর বাড়ির কথা বললে তার উজ্জ্বলতম নক্ষত্র রবীন্দ্রনাথ ঠাকুরের কথা তো বলতেই হয়। তো রেডিও বাংলানে .com-এ আজকে হারানো সুরের আড্ডার আসরে আমাদের আড্ডাটা জারি ছিল ঠাকুর বাড়িকে নিয়ে। ঠাকুর বাড়িকে নিয়ে অনেক কথা, অনেক ঘটনা, অনেক তথ্য আজকে আপনার সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো আপনার জানান আমাকে। আমাকে মেল করুন haranosur@radiobanglanet.com অ্যাড্রেসে, haranosur@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলানেট .com চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট .com। টাটা।

আপনি শুনছেন প্রবাসী বাঙালির পছন্দের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন শনিবারের কথায় কথায়। হ্যাঁ, এই শনিবার আমি সৌভিক আছি আপনাদের সঙ্গে। হয় কখনো অনামিকা থাকে, কখনো আমি থাকি, আবার কখনো কখনো আমাদের সঙ্গেই থাকেন বিশেষ কোনো অতিথি। কিন্তু আজ কোনো বিশেষ অতিথি নেই, কিন্তু আজ আমাদের আড্ডার বিষয় হচ্ছে মেলা নিয়ে। কোনো কোনো জায়গায় বিশেষ কোনো জিনিসের উপর মেলা হয়, কখনো বই মেলা হয়, কখনো গান মেলা হয়, কখনো হয়তো জামা কাপড় নিয়ে বিভিন্ন রকম মেলার একটা আসর বসে, আবার অনেক জায়গায় এই হরেক রকম খেলা, হরেক রকম পুতুলের মেলা, এরকম সারা বিশ্বের কোথাও না কোথাও এইভাবে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে থাকে। তো আজকের এই স্পেশাল আড্ডায় আপনাদেরকে বেশ কিছু সেরকম কথা বলবো এবং তার সঙ্গে জড়িয়ে থাকা মেলার কিছু টুকরো মুহূর্তের কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই কোথাও যাবেন না, কয়েকটা গানের পর আমরা কিন্তু এক্ষুনি ফিরে আসছি। আজকের এই দু ঘন্টার আড্ডা মেলায় মেলায় কেটে যাবে আমাদের। আমরা ঘুরবো, আমরা মেলার কিছু টুকরো ছবি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই কোথাও যাবেন না, কয়েকটা গানের পর চটপট ফিরে আসছি। এখন কিন্তু আমাদের অসাধারণ গান কয়েকটা অপেক্ষা করছে, আমরা শুনবো, তারপর ফিরে এসে আবারও আমাদের আজকের আড্ডা শনিবারের কথায় কথায় মেলা। শুনতে থাকুন, এভাবেই জুড়ে থাকুন রেডিও বাংলানেট ডট কমের সঙ্গে, শনিবারের কথায় কথায় সঙ্গে, সৌভিকের সঙ্গে। ফিরে আসছি।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। কি তৈরি তো ব্যাগটা গুছিয়ে নিন এবার?

শনিবারের কথায় কথায় নিয়ে আবারও ফিরে এলাম আমি সৌভিক, আর আজকের আড্ডা ইতিমধ্যেই কিন্তু জমে ওঠার পালা। কারণ মেলার আসল মজা কিন্তু ওই নাগরদোলা কিংবা জিলিপি কিংবা হরেক রকমের খেলনা, তার সঙ্গে পুতুলি আর ছোট্ট পুচকেদের পথ চলা, টুকটুক করে এগিয়ে চলা, দোলনায় চড়া, খেলনার মজা নেয়াটাই হচ্ছে মেলার সবথেকে প্রিয় মুহূর্ত। তো আমরা অনেকেই যারা বড়রা তারা কিন্তু ছোটদেরকে নিয়ে সেই মেলায় পৌঁছে যাই এবং মেলার মধ্যে দিয়েই আমরা তাদের চোখে মুখে একটা আনন্দ খুশির একটা মুহূর্ত দেখতে পাই। আর এই মেলাটাকে ঘিরে কিন্তু বহুদিন ধরে বহু মানুষের উপার্জনের একটা বিরাট রাস্তা তৈরি হয়ে যায়, আর তার ফলেই কিন্তু দেশ বিদেশের অনেক জিনিস একসঙ্গে এক ছাদের নিচে, আমরা হয়তো দূর কেউ কাশ্মীরে থাকে, সেই কাশ্মীরের জিনিস হয়তো কোথাও ইউকেতে বসে কেউ হয়তো ব্যবহার করছেন, সেই মানুষটার সঙ্গে পরিচয় হচ্ছে। আবার কেউ হয়তো কাশ্মীরে থাকেন, সে হয়তো কলকাতায় কোনো মেলা উদ্বোধন এর ব্যাপারে এসছেন, সেইখানে হয়তো সেই মেলায় বিভিন্ন রকম হরেক জিনিস নিয়ে সে হাজির, দেখা হয়ে গেল। আর এই দেখা হওয়াটা কিন্তু মেলাকে কেন্দ্র করেই তৈরি হয়, আর এভাবেই মানুষের সঙ্গে মানুষের, কোন দূরের একটা মানুষ সে আপনার কত কাছে চলে এলো আপনি ভাবতেই পারছেন না, তো এভাবেই মেলা মিলিয়ে দেয়। আমাদের আড্ডা জারি থাকবে, আমরাও এভাবে মিলিয়ে মিলিয়ে এগোতে থাকবো, কোথাও যাবেন না, কয়েকটা গানের পর আবার ফিরে আসছি সঙ্গে।

তো ব্যাক টু ব্যাক আবারও কয়েকটা গানের পর আবারও ফিরে এলাম আজকের এই বিশেষ আড্ডা শনিবারের কথায় কথাতে। আমাদের আড্ডা চলছে মেলা নিয়ে। তো মেলা নিয়ে প্রথম যে আড্ডার কথাটা বলবো সেটা হচ্ছে সেই মেলাটা যেটা আমার কাছে খুব ফেভারিট এবং সত্যি একটু অন্যরকম। সাধারণত মার্চ আর এপ্রিলের দুটো মাস নিয়ে সাকুরা সিজন হয়। সাকুরা হলো চেরি ফুলের জাপানি নাম। এই ফুলকে কেন্দ্র করে জাপানিরা প্রায় আনন্দে আত্মহারা হয়ে যান, ফলে এই সময়টায় কিন্তু সাকুরা ফেস্টিভ্যাল হয়। তবে সাকুরা ফুল কিন্তু বেশি দিন থাকে না, কারণ ফোটার পর এই ধরুন 10-12 দিনের মধ্যে কিন্তু ঝরে যায়। আবার প্রতি বছর জাপান সরকার একটি সাকুরা রিপোর্ট বের করেন, সেখানে বলা থাকে এবার কোন কোন পার্কে সাকুরা ফুটবে। তো সেই সেই পার্কে ফেস্টিভ্যালটা হয় এবং অদ্ভুতভাবে সেটা একটা প্রতিযোগিতার আসর গড়ে ওঠে। নদীর ধারে যেখানে যেখানে এই ফুল ফুটেছে সেখানে জমিয়ে পিকনিক করে জাপানিরা, তবে সেই জায়গাটা একটুও কিন্তু নোংরা না করে। আরেকটা কথা বলতেই হয়, সেটা হচ্ছে এই যে সময় পাওয়া যায় সাকুরা ফ্লেভারের নানা খাবার তার সঙ্গে তো জড়িয়ে আছে। তার মধ্যে পছন্দের হলো সাকুরা কিটক্যাট। আপনার যদি কখনো যান, ভালো লাগবে চালের গুঁড়ি দিয়ে তৈরি মোচি বল উইথ সাকুরা ক্রিম। আর তাছাড়া এই সময় কিন্তু জাপানে বিভিন্ন সংস্থার কর্মীদের দেওয়া হয় 2 ঘন্টার সাকুরা ব্রেক। তো এই যে ব্যাপারটা, একটা মজার ব্যাপার কি না, সাকুরা ফেস্টিভ্যাল। তো আমরা শুনলাম আজকের এই আড্ডায়, কোথাও যাবে না, আমরা কয়েকটা গানের পর ফিরে আসছি, আবারও কিছু আড্ডা আপনাদের সঙ্গে শেয়ার করবো।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে.কম এ মন যখন নিরুদ্দেশ।

তো ফিরে এলাম কয়েকটা গানের পর আজকের এই শনিবারের আড্ডা কথায় কথায় নিয়ে, আর কথায় কথায় চলছে আজকে মেলা নিয়ে কথা। তো সাকুরা ফেস্টিভ্যাল নিয়ে কথা বলছিলাম, জাপানের একটা বিখ্যাত ফেস্টিভ্যাল, সেই নিয়ে আমাদের আড্ডা জারি আছে। বিরতির আগে বেশ কিছু কথা বলেছি, এবার একটু বলি এই সাকুরা কি ব্যাপারটা। আসলে সাকুরা অনেকটা দুপাটি ফুলের মতো দেখতে হয় জানেন তো, মানে সাকুরার অনেক প্রকার আছে। ফুল কোন মাসে ফুটছে, সমতলে ফুটছে নাকি পাহাড়ি অঞ্চলে ফুটছে, এবং ফুলের রং ও আকার, এই সমস্ত কিছুর উপর ভিত্তি করে সাকুরা একটা শ্রেণী বিভাগ হয়। হালকা গোলাপি, ঘন গোলাপি, সাদা, কমলা, কিংবা সবচেয়ে সাদা কিংবা দুধে আলতা, এইরকম মানে প্রায় 10 রকমের সাকুরা জাপানে ফোটে, তবে সবগুলো একসময় ফোটে না কিন্তু। আর এটাকেই নিয়ে এরা সাকুরা ফেস্টিভ্যাল করে। তো এইভাবে কিন্তু পৃথিবীতে অনেক জায়গায় এরকম ফেস্টিভ্যাল হয়, যেমন কলকাতায় বুক ফেয়ার। এই কলকাতার বুক ফেয়ারটা একটা অন্যরকম আনন্দ, প্রত্যেক বই প্রেমী মানুষেরা সেখানে ছুটে যান, এবং এক সপ্তাহ ধরে সেই যে একটা অসাধারণ বই নিয়ে একটা সকলের মধ্যে উন্মাদনা থাকে, এবং যে উন্মাদনাটা একটা মানে ভালোবাসার, চরম ভালোবাসার জায়গা থেকে বই প্রেমীরা বারবার করে তারা পছন্দ করেন, এবং প্রচুর বই তারা সংগ্রহ করেন, নতুন নতুন বই, অনেক নতুন লেখকের বই আমরা একসঙ্গে পেয়ে যেতে পারি, এবং সঙ্গে অবশ্যই বাড়তি পাওনা থাকে, লেখকরাও সেখানে সঙ্গে থাকেন। তো এই যে একটা ভালো লাগা কলকাতা বুক ফেয়ারের বই মেলা, যার জন্য অপেক্ষা করে থাকে ছোট থেকে বড় সবাই, এইরকম ফেস্টিভ্যাল কিন্তু সারা পৃথিবী জুড়ে কোথাও না কোথাও হয়। আমাদের আড্ডা জারি থাকবে, তাই কোথাও যাবে না। কয়েকটা গানের পর আবারও ফিরে এসেছি সঙ্গে।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

তো অর্ডার দিচ্ছিলাম বিরতির আগে কলকাতা ফেস্টিভ্যাল, কলকাতা বুক ফেয়ার নিয়ে কথা বলা। আর কলকাতা বুক ফেয়ার মানে যে কোনো মেলা, মেলার প্রথম ব্যাপারই হচ্ছে একে অপরের সঙ্গে দেখা হওয়া, যোগাযোগ হওয়া। যে মানুষটা বহু দূরে থাকে সে এখানে এলো, জাপানের একজন মানুষ জাপানি বই নিয়ে সে কলকাতা বুক ফেয়ারে দেখা হয়ে গেল, বাংলাদেশের মানুষ এলো কলকাতায় দেখা হয়ে গেল। এইরকমভাবে বিভিন্ন দেশ থেকে মানুষ কিন্তু আসেন এবং অদ্ভুতভাবে এই মেলা একটা ভালোবাসার বন্ধন হয়ে যায়, একটা বন্ধুত্বের বন্ধন হয়ে যায়, একটা একে অপরের সঙ্গে আরও আরও বই মানুষের হাতে পৌঁছয়, নতুন বই, নতুন বইয়ের একটা গন্ধ থাকে। আর সেই বই স্কুলের গণ্ডি শুরু করার সময় হাতে যেমন পাওয়া হয়, যেমন একটা গন্ধ বেরোয়, ঠিক সেরকম এই মেলাতেও হরেক রকমের বই রাখা থাকে। আর তার মধ্যে থেকে সুন্দর সুবাস পাওয়া যায়, যে সুবাস সারা বছর ধরে সেই অক্ষরের মধ্যে থেকে আমরা পেতে থাকি, আর এভাবেই পেতে থাকবো। অপেক্ষা আগামী বছর আবার কবে আসবে বুক ফেয়ার। তো এইভাবে কিন্তু আমাদের মেলাগুলো একটা ভালো লাগার জায়গা তৈরি হয় বছর জুড়ে। সঙ্গে থাকুন, কোথাও যাবে না, আবারও ফিরে আসছি আবারও আজকের আড্ডা মেলা নিয়ে।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানে.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালি আনা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানে.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

তো ফিরে এলাম আবারও আজকের শনিবারের কথায় কথায়তে। সঙ্গে আছি আমি সৌভিকার সঙ্গে আপনারা শুনছেন মেলার কথা। তো সত্যি গান মেলা, এই গানকে কেন্দ্র করে সারা বিশ্ব জুড়ে বহু মানুষ আসেন মেলায় একটা জায়গায় গান করতে, যেখানে বহু দেশের মানুষের সঙ্গে গান প্রেমী মানুষের দেখা হয়, ভালো লাগা তৈরি হয়। যে মানুষটি আমার মতো বা আপনার মতো মানুষ যারা গান শুনি সারা দিন ধরে, তাদের সামনে যাদের গান আমরা শুনি দেখতে পাওয়া যাচ্ছে, তার সঙ্গে কথা বলা যাচ্ছে, তার গান শোনা যাচ্ছে, ভাবতে পারছেন এ এক অদ্ভুত পাওয়া। আর সেই পাওয়া কিন্তু গড়ে ওঠে এই মেলাকে কেন্দ্র করে, গান মেলা, সঙ্গীত মেলা। তো এভাবেই আমাদের কোথাও না কোথাও একে অপরের সঙ্গে একটা বন্ধন তৈরি হয়। যেমন ধরুন বীরভূমের কথা একটু বলি, এই বীরভূম ইলামবাজার ব্লকের জয়দেব পঞ্চায়েত অজয় নদের পাড়ে একটা বিখ্যাত মেলা হয়, যার নাম হচ্ছে জয়দেব কেঁদুলি গ্রামে হয় কেঁদুলি মেলা। আর এখানেই কবি জয়দেব জন্মগ্রহণ করেছিলেন। তো 12-13 শতকে রাজা লক্ষ্মণ সেনের সভাকবি ছিলেন কবি জয়দেব। তিনি সংস্কৃততে গীতগোবিন্দ রচনা করেছিলেন, আর সে সময় মূলত তার উদ্যোগেই জয়দেব কেঁদুলি সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে গড়ে ওঠে। আর তার ফলেই বাউল, কীর্তন এবং সুফি গানের আসরে ভিড় জমান দেশ বিদেশ থেকে আসা হাজার হাজার মানুষ জয়দেবের কেঁদুলি মেলা, যেখানে শুধুই বাউলদেরকে নিয়ে এক অদ্ভুত আলোড়ন এবং অদ্ভুতভাবে ডুবে থাকা। তো এইভাবে কিন্তু আমাদের মনের সঙ্গে, আমাদের সুরের সঙ্গে, আমাদের গানের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আষ্টে পৃষ্ঠে থাকে মেলার মুহূর্তগুলো। আমরা আবারও ফিরবো, কোথাও যাবো না, কয়েকটা গানের পর ফিরে এসে আবারও বলবো মেলার কিছু কথা।

তো মেলার কথা যখন হচ্ছে, এর মধ্যে একটা কথা আমার না বললেই নয়, সেটা হচ্ছে মেলায় হারিয়ে যাওয়ার ব্যাপার। এ বড় ভারী, মানে অদ্ভুত একটা ব্যাপার, যেখানে এমন কোনো মেলা নেই যেখানে কেউ কোনোদিনও হারিয়ে যায়নি। তো সত্যিই বেশ ব্যাপারটা অন্যরকম এবং একটা অদ্ভুত মজা হয়। হয়তো 5-6 জন বন্ধুরা মিলে গেল, গিয়ে সবাইভাবে কেউ একজন হারিয়ে যাক, আর সেই হারিয়ে যাওয়াকে কেন্দ্র করে মাইক্রোফোনে বলা হয় যে অমুক বাড়ি থেকে অমুক লোক এসে দাঁড়িয়ে আছে, আপনি কোথায়, আপনি যদি আসুন আমাদের এখানে এসে অপেক্ষা করুন, সে হারিয়ে গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। তো এই যে একটা হারিয়ে যাওয়ার ব্যাপার, মেলায় 5 জন বন্ধুরা গেছে, তারা তাদের মতো করে ঘুরছে, একসঙ্গেই ছিল কিন্তু কে যে কোথায় আটকে গেছে, কেউ হয়তো সুন্দর একটা খেলনা দেখাচ্ছে, সেই খেলনার প্রেমে আটকে গেছে, কেউ হয়তো কোথাও খুব সুন্দর জিলিপি ভাজছে, আর সেই জিলিপির মোহে আটকে গেছে, আবার কেউ হয়তো নাগরদোলা চোরার স্বপ্ন দেখছে, ডুবে গেছে সেখানে। এইভাবে 3 জন 3 দিকে ছিটকে গেছে, কেউ কাউকে খুঁজে পাচ্ছে না। অগত্যা স্টেজ যে মঞ্চ করা হয় একটা বিরাট মেলার, সেই মেলার অফিস যেখানে, সেটা খুঁজে সেখানে গিয়ে আবার ওই মাইক্রোফোন ধরে বলা যে অমুক মানুষ হারিয়ে গেছে। এই হারিয়ে যাওয়ার গল্প কিন্তু মেলা ছাড়ার কোথাও হয় না, আর এই মজা, এটা কিন্তু একটা অন্যরকম ভালো লাগা। তারপর যে তুই হারিয়ে গেলি এত বড় হয়ে, এই অদ্ভুত একটা মুহূর্ত তৈরি হয়। তো ছোট থেকে বড় আমরা সকলকে খুব আঁকলে রাখি, কিন্তু আঁকলানোর মধ্যে কোথাও যদি একটু বেশি আঁকলানো কম হয়ে যায় তখনই কিন্তু হারিয়ে যায়। আর মেলায় হারায়নি এমন মানুষ খুব কমই আছেন, হারাতেও চায়। কেউ হয়তো সেই ভালো লাগার মোহে হারিয়ে যায়, আবার কেউ ঘুরতে ঘুরতে কাউকে খুঁজতে খুঁজতে হারিয়ে যায়, আবার কেউ একে অপরের সঙ্গে গল্প করতে করতে হারিয়ে যায়। এই হারিয়ে যাওয়া থাকুক, এই হারিয়ে যাওয়ার জন্যই মেলারা মেলতে থাকে, আমাদের একে অপরের সঙ্গে দেখা করিয়ে দেয়। আবার ফিরবো মেলার কথা নিয়ে সঙ্গে।

শুনছেন রেডিও বাংলা দিন ডট কম, শুনছেন শনিবারের কথায় কথায়, সঙ্গে আছি আমি সৌভিক, আর আড্ডা চলছে মেলা নিয়ে। তো বৈশাখের এক মেলা, যখন নতুন নববর্ষ, সেই নববর্ষের কে মাথায় রেখে একরকম মেলা হয়, আবার কখনো এই গাজনের উৎসব, সেখানেও একরকম মেলা তৈরি হয়। বহু জায়গায় এই গাজনের উৎসব হয়, কোথাও আবার সুন্দর সুন্দর পুতুলের মেলা হয়। হ্যাঁ, হরেক হরেক পুতুল। আর সেই পুতুলের পাশাপাশি যদি ঘুরে বেড়ায় নানা রকম পাঁপড় ভাজা, এমন কোনো মেলা নেই যেখানে পাঁপড় ভাজা বা জিলিপি হয় না, সব জায়গাতেই হয়। আর এই পাঁপড় ভাজা বা জিলিপির আস্বাদ গ্রহণ করেননি এমন মানুষ কিন্তু খুব কম, কারণ কেউ না কেউ একবার হলেও তার টুকরোটি ভেঙে মুখে দিয়েছেন। আর হয়তো মেলায় সব কিছুই ঘুরেছেন, সবই দেখেছেন, কিন্তু আজও সেই জিলিপির প্যাচ ভেঙে টুকরো করে মুখে দেওয়ার স্বাদ আর পাঁপড়ের টুকরো করার স্বাদ, এটা কিন্তু আজও মুখে লেগে আছে। এবং মেলার কথা উঠলে ওই মুহূর্তটা ভোলার মতো নয়। সেই জন্য মেলার সঙ্গে জড়িয়ে থাকা মুহূর্তরা সবসময় ভালো থাকে। আর আমাদের ওই নাগরদোলার যে ঘোরার যে মুহূর্তগুলো, সেই মুহূর্তের মধ্যে মানুষকে একসঙ্গে বেঁধে রাখে বছর ভোর, ঘুরতেই থাকে, ঘুরতেই থাকে চাকার আকারে, আমাদের ভালো রাখার আকারে। তো এইভাবেই মেলা, যে যেখানকার, কেউ হয়তো অস্ট্রেলিয়ার একটা বিখ্যাত মেলা, কেউ হয়তো বাংলাদেশের মেলা, কেউ কলকাতার মেলা, কেউ হয়তো আরও দূরে কেউ হল্যান্ডে একটা মেলা কিংবা জাপানের মেলা, এই সব কিছু মেলার মধ্যে প্রথম আসা দিনটার মেলার কথা কিন্তু সবার মনে থাকে, কার হাত ধরে প্রথম মেলায় প্রবেশ করে। কারণ যে মেলাগুলোর কথা বললাম সেগুলো কিন্তু বছরের পর বছর হয়ে যায়, নতুন নতুন রূপে আরও মানুষ আসেন, আরও জিনিসপত্র আসে, কিন্তু মনে পড়ে যায় সেই দিনটার কথা, ছোটবেলার কথা, কার হাত ধরে প্রথম এই মেলায় আসা, বা কার কোলে চড়ে প্রথম এই মেলায় আসা। আবার অপেক্ষা করছে কয়েকটা গান, আবারও শুনবো আমরা। তাই কোথাও যাবেন না, কয়েকটা গানের পর আবারও ফিরে আসছি, আবারও আড্ডা হবে মেলা নিয়ে। সঙ্গে থাকুন আর ভাসতে থাকুন, ভাবতে থাকুন, হারিয়ে যান মেলায় মেলায়। এখন আপনাদের জন্য এই প্রিয় গানটা শুনতে থাকুন এভাবেই রেডিও বাংলা নেট ডট কম, শনিবারের কথায়

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে.কম এ মন যখন নিরুদ্দেশ।

তো ফিরে এলাম আবারও আজকের এই বিশেষ আড্ডা শনিবারের কথায় কথায়। আর শনিবারের কথায় কথায় চলছে মেলা নিয়ে আড্ডা। তো উত্তর কলকাতার একটা বিখ্যাত মেলা হচ্ছে চড়ক মেলা। কোমরে দড়ি বেঁধে অদ্ভুতভাবে তার ঘোড়া, আর সেই ঘোড়াকে কেন্দ্র করে বিশাল এক মেলার আয়োজন করা হয়, এবং সারা দিনটি জুড়ে সেই মেলাটি থাকে। ছোট থেকে বড় প্রত্যেকে সেখানে ভিড় করে, তাদের পছন্দ আনন্দ সেখানে মিলেমিশে একাকার হয়ে যায়। আর এই মেলা বছরে একবারই হয় এবং সেটা হয় পয়লা বৈশাখের আগের দিন। আর উত্তর কলকাতার এই বিখ্যাত মেলা দেখতে দেশ বিদেশ থেকে বহু মানুষ ভিড় করেন, এবং অদ্ভুত এক নস্টালজিয়া কাজ করে এর মধ্যে সেই ঘোড়াটা দেখার জন্য। দুপুরবেলা 3:30 নাগাদ সেই ঘোড়া হয়, আর তার জন্য উপচে পড়ে ভিড়। আর তারপর সারাদিন জুড়ে 10:30 পরের দিন সেই মেলা শেষ হয়। তো এইভাবে কিন্তু বিভিন্ন জায়গার বিভিন্ন মেলা খুব জনপ্রিয় এবং সকলের কাছে খুব কাছের। তাই যারা যে যেখানে থাকেন তারা হয়তো তার প্রতিবেশী, তার বন্ধু, তার ভাই বোনেদের অবশ্যই আহ্বান জানান যে এবারে মেলায় আসছিস। তো এই যে একটা দীর্ঘদিনের ব্যাপার থাকে, কারোর 15 দিন, কোথাও 30 দিন, কোথাও 2 মাস, বা কোথাও 7 দিন, এই ব্যাপারটাকে মাথায় রেখে সবাই তার কাছের মানুষদের ডাকতে চায়, আসতে চায় মেলায়, একসঙ্গে মিলেমিশে থাকা, খাওয়া দাওয়া এবং একটা উৎসবের আমেজ। তো মেলায় হারিয়ে যাওয়ার গল্প আপনাদের বলেছি, আবার এই মেলায় হারিয়ে গিয়ে আর কখনো দেখাই হয়নি এরম গল্পও কিন্তু আছে। সেই মেলাই তার কাছে কাল, আর দেখা হয়নি, আজও তাকে খুঁজছে সেই মেলায় গিয়ে, এরকম ব্যাপারও কিন্তু ঘটে গেছে, আছে। কোথাও যাবে না, কয়েকটা গানের পর আবারও ফিরে আসছি, শুনতে থাকুন মেলা শুধুমাত্র সৌভিকের সঙ্গে শনিবারের কথায় কথায়।

থেকে ভাবতে ভাবতে হারানো সুর, চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহা থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময়ের সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ।

আমরা কিন্তু ইতিমধ্যে একদম শোয়ের শেষ দিকে পৌঁছেছি, কারণ সময় আমাদের একদম শেষ। সময়ের সঙ্গে আমরা যুদ্ধ করতে পারবো না, আমাদের হারতেই হবে। সে যতই ওই যে বললাম না, 7 দিন 14 দিন কিংবা 30 দিনের মেলা হোক না কেন, কিন্তু এই সময় ও কিন্তু ঠিক জানান দেয়, দিনের ঠিক ঠিক সময় আপনি পরের কাজের জন্য প্রস্তুত হন। তোমাদের সময় একদম শেষ, কেমন লাগলো আজকের এই মেলার কথা অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। এবং আপনার চেনা পরিচিত যদি এরকম কোনো মেলা, নতুনত্ব মেলা যা আপনি এরকম দেখেছেন, অবাক হয়েছেন, সে সম্পর্কেও আমাকে জানাতে পারেন 4745039657121 তে। আর এভাবেই ভালো থাকুন, সুস্থ থাকুন, radiobangladesh.com এর সঙ্গে থাকুন। আর অবশ্যই kk@radiobangladesh.com এ চটপট পাঠিয়ে দেবেন আজকের ইয়ারটা আপনাদের কেমন লাগে। আজ এ পর্যন্তই, আগামী শনিবার ঠিক এই সময় আবারও শুনতে ভুলবেন না, হয় আমার সঙ্গে নয়তো অনামিকার সঙ্গে শনিবারের কথায় কথায়। ভালো থাকুন, দেখা হবে আগামী শনিবার। এভাবেই শুনতে থাকুন radiobangladesh.com, মন যখন নির্দেশ।

0: তোমার এসেলাম মোরা আড্ডা জাংশনে ফিরে এলাম।
1: আর সেলাম আপনাকেও, সপ্তাহের শেষে হাজারো ব্যস্ততা থেকে সময় বের করেছেন আপনি খানিক। আর আজকের আড্ডাটা সেই নক্ষত্রকে ঘিরে যিনি এক কথায় আমাদের মনে জুড়ে আছেন, সাত রাজার ধন এক মানিক, যিনি শুধু ছবি বানাননি, তিনি বানিয়েছিলেন দৃষ্টিভঙ্গি। তিনি দেখিয়েছিলেন অ্যাডভেঞ্চার মানে শুধু ধাওয়া করা নয়, রহস্য মানে শুধু অন্ধকার নয়, আর সিনেমা মানে শুধু গল্প নয়, সিনেমা মানে মানুষ, এক্সপ্রেশন। কয়েকটা গানের ওপারে ফিরব, সঙ্গে থাকুন রেডিও বাংলা নেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ, আজ সত্যজিতেই আমাদের মনোনিবেশ।

Oh, yeah.

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: চোখে থা যত আমি দয়মরা, কাইছো না কেন আছো হে থা যত আমি রোমরা, আর যত ব্যাটা হোমরা চমরা।

শোনো হে তোমরা, হাল্লা চলেছে যুদ্ধে, হা হা হাল্লা চলেছে যুদ্ধে।

0: তারো নাহি কাহারো ছোটকে
1: তারো নাহি খামারো ছোটকে
0: আল্লাহ চলেছে ডুবতে আল্লাহ চলেছে ডুবতে
2: আনন্দে ভরপুর আড্ডা জাংশন, সঙ্গে আছি আমি শুভায়ন। আড্ডা আর গানে গানে সারাক্ষণ, সপ্তাহের এই একটা সময়, সব অ্যালগোরিদম ডেডলাইনের বাইরে আমার আপনার একটাই জগৎ। এখন মে মাস, মানে রে মাস, পথের পাঁচালী কাশবন থেকে অপুর সংসারের রান্নাঘরে একটু উকি দিই না? জলসাঘরের রাজপ্রাসাদ থেকে ঠিক দেখা যাবে কি ফেলুদার মগজাস্ত্রে শান দিচ্ছেন? সবখানেই একটাই স্বাক্ষর, নির্ভুল দৃষ্টি, সংযত বুদ্ধি। মন কিন্তু আর অন্য কোনো ব্যাপারে দিচ্ছে না সায়, কারণ আমাদের হৃদয় বিরাজ করছেন সত্যজিৎ রায়। ফিরব কিছু গানের ওপারে, সঙ্গে থাকুন, শুনতে থাকুন আড্ডা জাংশন radiobanglanet.com এ। মন যখন নিরুদ্দেশ, আজ সত্যজিতেই মনোনিবেশ।

0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Eto Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।

0: তেরে রাজা দিল বর, ভূতের রাজা দিল বর, জবর জবর তিন বর,
1: এক দুই তিন,
0: জবর জবর তিন বর।

0: কেবল পেটে বড় ভুখ, না খেলে নাই কোনো সুখ।
1: আরে তবে খাওয়া যাক, মন্ডা মিঠাই চাওয়া যাক,
2: কোরমা কালিয়ে পোলাও জলদি লাও, জলদি লাও
1: কোরমা কালিয়ে পোলাও জলদি।

0: বাবা ভূত, ছানা ভূত, খোঁড়া ভূত, কানা ভূত, কাঁচা ভূত, পাকা ভূত, সোজা ভূত, বাঁকা ভূত, রোগা ভূত, মোটা ভূত, আধা ভূত, গোটা ভূত, আরো হাজার ভূতের রাজার।
1: ভূতের রাজার ব্যাপারটা কিন্তু হাইলি সাসপিশিয়াস, কি বলেন? কিছু সিনেমার দৃশ্য দেখা গেছে হঠাৎই আবির্ভাব, আবার হঠাৎই মিলিয়ে যাওয়া, আর যেখানেই রহস্য সেখানেই যেন মনে ভেসে ওঠে ফেলুদার মুখ, প্রদোষচন্দ্র মিটার। ফেলুদা মানেই শুধু গোয়েন্দা নয়, ফেলুদা মানে যুক্তি, পর্যবেক্ষণ আর সেই বিখ্যাত মগজাস্ত্র। সে জানত সব রহস্য খুন দিয়ে শুরু হয় না, অনেক রহস্য শুরু হয় লোভ, ভয় আর ছোট ছোট মিথ্যে দিয়ে। সঙ্গে থাকুন, কোথাও যাবেন না, আপনি শুনছেন রেডিও বাংলা নেট .com। মন যখন নিরুদ্দেশ, আজ সত্যজিতেই মনোনিবেশ।

0: পোলাপান আর আছে পোলাপান
1: একখান
0: একখান
1: কচি তারা কথা ফোটে নাই
0: আর আছে পোলাপান একখান একখান কচি তারা।

0: বড় সোজা, সুখে আছে যত প্রজা, এ রাজার মত রাজা নাই, যেন এ রাজার মত রাজা নাই।
1: শ্বশুর মশাই,
0: শ্বশুর মশাই।

0: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
1: এসে হীরক দেশে দেখে হীরের চমক, এত খাতির পেয়ে দেখে রাজার জমক।

রাজা এতই রসিক, রাজা এতই দরাজ, রাজা এতই মিশুক, এত চিকন।

0: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
1: ধরো নাকো শান্তি মশাই, বলি ধরো নাকো শান্তি মশাই। হাত কেন বাড়াও ভাই, ধরো না, বলি নরো নাকো ওইখানে দাঁড়াও ভাই, আর বেশি সময় নাই।

0: ঘুরে দাও তো, ঘুরে দাও তো, আহা ঘোরো নাকো, ঘোরো নাকো, ঘোরো নাকো, ঘোরো নাকো, ওই দিকে ঘোরো ভাই, শান্তি মশাই, শান্তি মশাই, শান্তি মশাই।
1: নিশ্চিন্ত আর থাকা গেল না রে তোপসে। এই কথাটা ঠিক যেন পাশ থেকে কে কানের মধ্যে বলি উঠল। তাকিয়ে দেখলাম, আরে আমি তো স্টুডিওতে বসে আছি আপনাদের সাথে লাইভে আড্ডা দিতে। ফিরে এলাম আবার আড্ডা জাংশনে, আমি শুভায়ন, সঙ্গে নিয়ে এবার গ্রামের ধুলো, হারিকেনের আলো আর একটুখানি কৌতূহল। এই নিয়ে তো পথের পাঁচালি অপুর পৃথিবী। এখানে সংলাপের চেয়ে বড় বাতাসের শব্দ, রেল লাইনের পাশে দাঁড়িয়ে থাকা দুই ভাই বোনের চোখে ভবিষ্যৎটা প্রথম ধরা দেয়। আজকে তাহলে অপু আর দুর্গার চোখেই ধরা পড়বে দুনিয়ার রঙ্গগুলো। ফিরবো আবারও কিছু গানের পর, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন, শুনতে থাকুন, মন নিরুদ্দেশ হতে পারে আপনি নয়।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: দুনিয়ায় কত আছে দেখবার, কত কি জানার কত কি শেখার,
1: সবই তো বাকি কিছুই দেখা হয় নাই।
0: দুনিয়ায় কত আছে দেখবার, কত কি জানার কত কি শেখার, ঘরে কেন বসে রয়েছি বেকার, ঘরে কেন বসে রয়েছি বেকার, আর কি সহ্য হয়, আর কি সহ্য হয়,
1: অসহ্য
0: এখনো আছে সময়।

না না, আর বিলম্ব নয়। আড্ডা জাংশনে আজ মানিকবাবুকে নিয়ে বিলম্বিত লয়ে চলবে না। সত্যজিৎ রায় নামটি এমন যার ছবিতে কেউ কখনো অকারণে দাঁড়িয়ে থাকে না, অকারণে কথা বলে না, কারণ এখানে চুপ থাকাটাও একটা সংলাপ। তিনি বিশ্বাস করতেন দর্শক ঠিক সাধারণ নন, দর্শক সবসময় অসাধারণ। দর্শক যথেষ্ট প্রস্তুত, তাই কোনো দৃশ্যতে কিছু বোঝাতে ছেঁচাতে হয় না। একটা চাহনি, একটু থেমে যাওয়া, এইটুকুই যথেষ্ট। তবে আপনি আমি আর আমাদের আড্ডা কিন্তু থেমে থাকবে না, আমাদের আড্ডা থেমে থাকবে এমনটা নয়। চলুন এবার গানে গানে একটু নয়ন মেলি মানিকের আভায়, তার

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন radiobanglanet.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, radiobanglanet.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

সত্যজিৎ রায় কখনো দর্শককে শেখাননি, তিনি শুধু প্রশ্ন রেখে গেছেন, মানুষ কি ঠিক, ক্ষমতা কি নৈতিক, সভ্যতা কি আদৌ সভ্য। উত্তর দেননি, কারণ উত্তর খোঁজাটাই সবচেয়ে বড় শিক্ষা। আর সেই উত্তর খুঁজতে খুঁজতেই আমরা স্বপ্নে তাকিয়ে দেখেছি। শুনতে থাকুন আড্ডা জাংশন, কানে কানে আর আড্ডা নিয়ে সারাক্ষণ, সঙ্গে আমি শুভায়ন।

0: যায়, আয় রে আয়, আয় রে আয়, আয় রে বোঝায় হাড়ি হাড়ি মন্ডা মিঠাই কাড়ি কাড়ি যায়। মিহিদানা পুলি পিঠে জিবে গজা মিঠে মিঠে আছে যত সেরা মিষ্টি আসে, দেখো এলো বৃষ্টি, এলো বৃষ্টি, এলো বৃষ্টি, ও রে।
1: শুনছেন রেডিও বাংলানেট.কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

রাজা রাখলো তাদের চেপে, রাজা রাখলো তাদের চেপে, যারা উঠলে পড়ে খেপে। রাজার আসন খানা করবে টলমল, রাজার আসন খানা করবে টলমল। রাজা ঠিক কিনা, রাজা ঠিক কিনা, ঠিক কিনা তুই বল। রাজার শক্ত হাতে শিক্ষা পেলে শাস্তি হবে ঠিক, রাজার শক্ত হাতে শিক্ষা পেলে শাস্তি হবে ঠিক। রাজা ধিক ধিক

0: ठीक ठीक ठीक ठीक राजा
1: नहीं जंत्र नहीं जंत्र আর আজ আড্ডা জাংশনে সত্যজিৎ রায় আমাদের মূল মন্ত্র। তাকে নিয়েই গানে গানে সারাক্ষণ, সঙ্গে আমি শুভায়ন, আর একটু পরেই ফিরব আড্ডার অংশে, যেখানে আপনি ফেরুদা আর আমি হয়তোবা তোপসে। এক অদ্ভুত বেতার বন্ধনে সঙ্গী হতে রেডিও বাংলা নেট ডট কমে, মন যেখানে নিরুদ্দেশ। আসুন না আড্ডাতেই করি মনোনিবেশ।

0: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
1: এক যে ছিল রাজা,
2: এইভাবেই গাও।

তবুও মনের মধ্যে কিন্তু রেশটা এখনো তরতাজা হয়ে আছে। ফিরবো আবারও গানে গানে, গানের ওপারে দেখা হবে, কোথাও যাবেন না আপনারা, কিন্তু তালি দিয়ে উধা হয়ে যাবেন না। শুনতে থাকুন আড্ডা জাংশন রেডিও বাংলানেট ডট কমে, মন যখন নিরুদ্দেশ। আজকে আমরা সত্যজিতেই করেছি মনোনিবেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: পরবাসি মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: ও মন্ত্রী মশাই, ষড়যন্ত্রী মশাই, থেমে থাক। ও মন্ত্রী মশাই, ষড়যন্ত্রী মশাই, থেমে থাক। যত চালাকি তোমার জানতে নাই কো বাকি আর, যত চালাকি তোমার জানতে নাই কো বাকি আর,

নি সব বিভাগ যত কেরদানি শয়তানি সব বিভাগ কি চিংফাক তবে থাক ও মন্ত্রী মশাই ষড়যন্ত্রী মশাই দেখেছো ঘুঘুটি তাই এত

0: கேட்டுட்டா.
1: আজকের এই আড্ডাটা ছিল একজন নির্মাতাকে নিয়ে, যিনি শব্দের চেয়ে দৃষ্টিকে বড় করে তুলেছিলেন। সত্যজিৎ রায় কোনো যুগ নন, তিনি একজন ট্রেন্ডসেটার। সময়ের অনেক আগেই দেখতে পাওয়ার ক্ষমতা যার ছিল, ভাবনার মান, মানুষ বোঝার মান আর নীরবভাবে বলার মান, এই তিনে তিনি তুলনাহীন। এই যেমন নায়ক চলচ্চিত্রে বেছে নিলেন তিনি মহানায়ক উত্তম কুমারকে নাম ভূমিকায়, দ্য লাইফ অফ এ সুপারস্টার। আর উত্তম কুমার তার অভিনয়ের দাপট, সংলাপ, চিত্রনাট্য সব মিলিয়ে একাকার হয়ে উঠল সেই চলচ্চিত্রটি একটি মাস্টারপিস। আপনারা শুনছেন আড্ডা জাংশন, ফিরব আবারও গানের ওপারে, কোথাও যাবেন না, মন যখন নিরুদ্দেশ আসুন আড্ডাতেই করি মনোনিবেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নাও সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
3: হুশিয়ার হুশিয়ার হুশিয়ার, সব কাজ বন্ধ, হাঁটা চলা বন্ধ, ওঠা বসা বন্ধ।

0: সাত রাজার ধন এক মানিককে নিয়ে আমরা সারা দিনটা কেমন হারিয়েছিলাম। কখন ঘড়ির কাঁটা বলে উঠেছে সময় কিন্তু শেষ। তাই আজকের আড্ডা জাংশন এই পর্যন্তই। মন খারাপ করবেন না, আগামী সপ্তাহে ফিরবো আমার নতুন আড্ডা নিয়ে। আজকের মতো অনুমতি নিচ্ছি আমি শুভায়ন। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন, সুস্থ থাকবেন আর গানে গানে থাকবেন আড্ডা জাংশনে। মনে রাখবেন, মন যেখানে নিরুদ্দেশ আমরা ফিরব আড্ডাতে করতে মনোনিবেশ। রেডিও বাংলা নেট ডট কম।
1: মোরা গুপি বাঁধা দুজন ভাইরা ভাই, ভাইরা ভাই, মোদের আর কোনো কাজ নাই,
2: কোনো কাজ নাই,
1: আর কোনো কাজ নাই। মোরা ভূতের রাজার বরের জোরে, ভূতের রাজার বরের জোরে, বরের ভূত ছড়াই। মোদের আর কোনো কাজ নাই,
2: কোনো কাজ নাই,

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

নমস্কার, শুনছেন রেডিও বাংলা নেট ডট কম। আমি গৌরব, বসে আছি আপনার মুখোমুখি। আর আমাদের আগামী দু ঘন্টার আড্ডা সফর শুরু হলো। আজকে শনিবারের বাজারে হারানো সুরের আড্ডার আসর। তো আজকে এই আমাদের আড্ডার আসরে কিন্তু আপনার সঙ্গে শেয়ার করব একটি বাড়ির কথা। আগে হ্যাঁ, এমন একটি বাড়ি যেটা কি না গোটা বাঙালি জাতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তার কারণ, এই বাড়িটার মাধ্যমে আমরা পেয়েছি এত শ্রদ্ধেয় গুণী শিল্পী, সাহিত্যিক, এত বিস্ময়কর প্রতিভা যে অনেক সময় বিশ্বাস করা যায় না যে এই বাড়িটা থেকে এত মনীষীর জন্ম হয়েছিল। কথা বলছি ঠাকুর বাড়ির। আগে হ্যাঁ, সেই বিখ্যাত ঠাকুর বাড়ির, যেখান থেকে আমরা যে কত মনীষী, কত অত্যন্ত ট্যালেন্টেড মানুষের আশ্রয় পেয়েছি গুণে শেষ করা যাবে না। তো এই ঠাকুর বাড়িকে ঘিরে অনেক গল্প, অনেক ঘটনা, অনেক তথ্য আছে। তো সেই সমস্ত ঘটনা, সমস্ত গল্প আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের হারানো সুরের আড্ডার আসরে। কিন্তু সবই করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

পঞ্চানন ঠাকুর থেকে আরম্ভ হয় ঠাকুরবাড়ি, কিন্তু সেই ঠাকুরবাড়ি কিন্তু প্রতিষ্ঠা পেয়েছিল আরও বেশ কিছু বছর পরে। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আজকে আমাদের আড্ডাটা জারি আছে ঠাকুরবাড়িকে নিয়ে। তো ঠাকুরবাড়ি এমন একটি প্রবাদ প্রতিম ফ্যামিলি, প্রবাদ প্রতিম বাড়ি, যে সম্পর্কে যত কথাই বলা যাক না কেন কম পড়বে। তো পঞ্চানন ঠাকুর থেকে প্রথম শুরু হয় ঠাকুর পরিবারের জয়যাত্রা, কিন্তু অ্যাকচুয়ালি সেই জয়যাত্রা একদম শিখরে পৌঁছায় কিন্তু দ্বারকানাথ ঠাকুরের সময়। ইনফ্যাক্ট দ্বারকানাথ ঠাকুরকে বলা হতো প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। তার অন্যতম একটি কারণ ছিল তার অত্যন্ত বিলাসবহুল জীবন এবং অত্যন্ত শৌখিন রুচি। তো সেই বিলাসবহুল জীবন এবং শৌখিন রুচির একটি কিংবদন্তি সুলভ গল্প কিন্তু আছে, সে কথা আপনার সঙ্গে শেয়ার করব একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
1: If you feel like managing IT assets is way more complicated than it should be, well, it doesn't have to be. At Etos Services Enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT assets management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.

দ্বারকানাথ ঠাকুর, প্রিন্স দ্বারকানাথ ঠাকুর সেই সময়ে ছিলেন বঙ্গসমাজের একজন উজ্জ্বল নক্ষত্র। শুধুমাত্র তার গুণের জন্য তাই নয়, তার অত্যন্ত শৌখিন মেজাজ এবং বিলাসবহুল জীবনযাপনের জন্য। তো সেই বিলাসবহুল জীবনযাপন এবং শৌখিনতার একটা অদ্ভুত গল্প আছে। সেটা হলো, সেই সময় কোনো এক পার্টিতে দ্বারকানাথ ঠাকুরকে ইনভাইট করা হয়েছিল, আর সেই সময় বঙ্গসমাজের সমস্ত মাথারা সেখানে ছিলেন। যথাসময়ে দ্বারকানাথ ঠাকুর উপস্থিত হলেন সেখানে এবং প্রত্যেকে দেখলেন অত্যন্ত সাদামাটা একটি পাঞ্জাবি এবং একটি ধুতি পরে দ্বারকানাথ এসেছেন। কিন্তু তখনই চোখ গেল তার পায়ের দিকে, দেখলেন সাদা রঙের চামড়ায় বাঁধানো নাগড়াই একটি জুতো, অর্থাৎ এক পাটি এক জোড়া জুতো পরে এসেছেন, এবং সেই জুতোর প্রত্যেকটি পাটিতে, অর্থাৎ দুটো পাটিতে দুটো বড় বড় উজ্জ্বল হীরে লাগানো। তাহলেই বুঝুন কতটা শৌখিন এবং কতটা বিলাসবহুল জীবনযাপন করতেন প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। তো রেডিও বাংলানেট.কম এ আজকে আমাদের আড্ডাটা জারি আছে ঠাকুর বাড়িকে নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট.কম।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

কলকাতার জোড়াসাঁকোতে উপস্থিত ঠাকুর বাড়ি। একটা প্রশ্ন কিন্তু মনের মধ্যে জাগে, ইনফ্যাক্ট আমারই ছোটোবেলা জাগতো, যে জোড়াসাঁকো নাম কেন? সাঁকো অর্থাৎ ব্রিজ, জোড়াসাঁকো মানে দুটো ব্রিজ থাকার কথা, কিন্তু ব্রিজটা কোথায়? এখানেই কিন্তু গল্পটা আছে। গল্পটা হলো যে আমরা এখন যে জোড়াসাঁকোর ঠাকুর বাড়িটা দেখি, সেটা কিন্তু একমাত্র ঠাকুর বাড়ি ছিল না। আকার আয়তনে ঠিক এরকমই আরও একটি ঠাকুর বাড়ি ছিল একটু দূরে, আর সেই দুটো ঠাকুর বাড়ির মাঝখানে বয়ে যেত একটি ছোট্ট খাল, আর সেই খালকে অতিক্রম করে দুটো বাড়িকে কানেক্ট করতো দুটো সেতু বা দুটো সাঁকো, সেই জন্য নাম ছিল জোড়াসাঁকো। পরবর্তীকালে একটি বাড়ি বিক্রি করে দেওয়া হয় ঠাকুরবাড়ির পক্ষ থেকে এবং সেই বাড়িটি কিনে নেয় একজন মারোয়ানি ভদ্রলোক, যিনি সেখানে অন্য বিজনেস ফার্ম প্রতিষ্ঠা করেন। কাজেই জোড়াসাঁকো কিন্তু সেই দুটো বাড়ির মধ্যবর্তী দুটো সাঁকো নাম অনুসারে হয়েছে। তো রেডিও বাংলানে ডট কমে আজকে হারানো সুরের আড্ডার আসরে আমাদের আড্ডাটা জারি আছে ঠাকুর বাড়িকে নিয়ে, আর সেটিই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

আচার ব্যবহার রীতিনীতির ক্ষেত্রে কিন্তু জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি অত্যন্ত স্ট্রিক্ট ছিল। অর্থাৎ সেখানে প্রত্যেককে ইকুয়ালি সম্মান দেওয়ার প্রচলন ছিল, এমনকি বাচ্চাদেরও লোকজন যথেষ্ট আদরে, যথেষ্ট সম্ভ্রমে, যথেষ্ট সম্মানের সঙ্গে কথা বলতেন। এমনকি এরকম ঘটনাও দেখা গেছে যে জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির যারা মেম্বার তাদের বয়স যখন 16 হয়ে যেত, তখন বাড়ির বড় লোকজনও তাদেরকে আপনি করে সম্ভাষণ করতেন। এরকমই ছিল জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি। তো রেডিও বাংলানাইট ডট কমে আজকে হারানো সুরের আড্ডার আসরে ঠাকুরবাড়িকে নিয়েই আমাদের আড্ডাটা জারি আছে। এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার উপরান্তে আরও অনেক কথা ওয়েট করছে আপনার জন্য এই ঠাকুরবাড়িকে নিয়েই। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম, 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালি আনার টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলা নেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

ঠাকুর বাড়ির কথা বললেই আমাদের চোখের সামনে অজস্র নাম ভেসে ওঠে। এরকম বিস্ময়কর প্রতিভা মাঝে মধ্যে অবিশ্বাস্য লাগে, জানেন, যে একটি ফ্যামিলি একটি বাড়ি থেকে এরকম বিস্ময়কর প্রতিভাধর এত ব্যক্তি কি করে আসতে পারেন। তার মধ্যে অবশ্যই সবার আগে থাকবেন বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। কিন্তু তার বাদবাকি যে সমস্ত ভাই বোন ছিলেন, প্রত্যেকেই ছিলেন নিজ নিজ ক্ষেত্রে দিকপাল। যেমন ধরুন তার সব থেকে বড় ভাই জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, তিনিও বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন। আড্ডাটা জারি আছে ঠাকুর বাড়িকে নিয়েই, আর সেই ঠাকুর বাড়িকে নিয়েই আড্ডাটা জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর উইথ মি গৌরব ওনলি অন রেডিও বাংলানেট .com।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে.কম এ মন যখন নিরুদ্দেশ।

ঠাকুরবাড়ির কথা উঠলেই কিন্তু আরও একটা দিক সবার সামনে চলে আসে, সেটা হচ্ছে সমাজ সংস্কার। সমাজ সংস্কারের ক্ষেত্রে ঠাকুরবাড়ির উল্লেখযোগ্য ভূমিকা ইতিহাসের পাতায় পাতায় বর্ণিত। রাজা রামমোহন রায় থেকে আরম্ভ করে ভিভিয়ান লুই ডি রোজিও, প্রত্যেকেরই প্রভাব পড়েছে ঠাকুরবাড়িতে, আবার ঠাকুরবাড়ির প্রভাবও পড়েছে ওনাদের ওপর। ব্রাহ্ম সমাজ, যা বিভিন্ন ক্ষেত্রে বৈপ্লবিক সূচনা করে দিয়েছিল আমাদের বাংলায় নবজাগরণের ক্ষেত্রে, তো সেই ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠার ক্ষেত্রেও কিন্তু প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। শুধুমাত্র সেই দিকেই থেমে থাকেননি ঠাকুরবাড়ির লোকজন, এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময় আমাদের স্বাধীনতা লাভের ক্ষেত্রেও ঠাকুরবাড়ির উল্লেখযোগ্য ভূমিকা ছিল। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে হারানো সুরের আড্ডার আসরে ঠাকুরবাড়িকে নিয়েই আমাদের আড্ডাটা জারি আছে। এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার উপরান্তে এই ঠাকুরবাড়িকে নিয়েই আরও অনেক কথা ওয়েট করবে আপনার জন্য। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

ঠাকুরবাড়ির কথা বলতে গেলেই ঠাকুরবাড়ির মেয়েদের কথা অবশ্যই বলতে হয়। ঠাকুরবাড়ির মেয়েরা সেই সময়ে যখন কিনা বঙ্গ সমাজে পর্দা প্রথার প্রচলন ছিল, অর্থাৎ অন্তর্মহল ছিল, তার বাইরে মেয়েরা আসতেন না, কিন্তু সেই সময় কিন্তু ঠাকুরবাড়িতে সেই নিয়মকানুনের বালাই ছিল না। মেয়েরা মহিলারা চাইলেন বাইরে চলে আসতে পারতেন, এবং সেই সময় মেয়েদের রীতিমতন শিক্ষা দেওয়া হতো ঠাকুরবাড়িতে। শুধুমাত্র তাই নয়, সাজগোজের ক্ষেত্রেও কিন্তু ঠাকুরবাড়ির মেয়েরা একটা বৈপ্লবিক ব্যাপার ঘটিয়ে দিয়ে গিয়েছিলেন তৎকালীন বঙ্গ সমাজে, যা কিনা এখনও প্রচলিত। ঠাকুরবাড়ির মেয়েরাই প্রথম যারা ব্লাউজ পরিধান করা শুরু করেছিলেন, আর সেটা ছিল একটি বৈপ্লবিক ফ্যাশন দুনিয়ার সূচনা। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে হারানো সুরের আড্ডার আসরে ঠাকুরবাড়িকে নিয়েই আমাদের আড্ডাটা জারি আছে, আর সেটিই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: What if your IT partner cared about more than just IT? At ETOS Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, ETOS also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. ETOS Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে।

ঠাকুর বাড়ির প্রসঙ্গ উঠলে আরও একটা ব্যাপার আমাদের সবার চোখের সামনে চলে আসে, সেটা হচ্ছে ঠাকুর বাড়ির হেঁসেল, ঠাকুর বাড়ির রান্নাঘর। শোনা যায় যে ঠাকুর বাড়ির লোকজন অত্যন্ত ভোজন রসিক ছিলেন, সেই জন্য ঠাকুর বাড়িতে বিশেষ কিছু পদ তৈরি হয়েছিল যেগুলো কিনা এক কথায় যতটা টেস্টি ততটাই অনবদ্য। সেই সমস্ত পদগুলোর কিছু কিছু এখনও অবশিষ্ট আছে, কিন্তু অধিকাংশই কিন্তু হারিয়ে গিয়েছে। ইনফ্যাক্ট বেশ কিছু জায়গায় ঠাকুর বাড়ির আলাদা রান্নার উল্লেখও আছে, কিন্তু সেই ঠাকুর বাড়ির রান্নার পুরোটা রিট্রিভ করা না গেলেও কিছু কিছু ক্ষেত্রে সেই পুরনো পদগুলো রিট্রিভ করা সম্ভবও হয়েছে। কাজেই ঠাকুর বাড়ির কথা বললে এই ঠাকুর বাড়ির রান্নাবান্নার কথাও কিন্তু বলা অবশ্যই দরকার। রেডিও বাংলানেট.কম এ আজকে হারানো সুরের আড্ডার আসরে আমাদের ঠাকুর বাড়িকে নিয়েই আড্ডাটা জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট.কম।

ঠাকুর বাড়ির কথা বললে আরও একজনের কথা তো বলতেই হয় আলাদা করে। তিনি হচ্ছেন আমাদের বাংলার সব থেকে উজ্জ্বল নক্ষত্র, তিনি হচ্ছেন সূর্য, তিনি হচ্ছেন রবি, তিনি বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। ইনফ্যাক্ট তাঁর লেখা, তাঁর বাণী, তাঁর এতদিকে বিস্তৃতি, যেগুলো দেখে যেগুলো শুনে অনেক সময় বিস্ময়ে জাগে যে একজন মানুষ এত কিছু কি করে করতে পারেন। তিনি যেরকম সাহিত্যের বিভিন্ন জায়গায় নিজের ছাপ রেখেছেন, সেরকমই সমাজ সংস্কারের ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। বিশ্বভারতী তার নিজের সৃষ্টি, যেখানে তিনি শিক্ষা ব্যবস্থাটাকেই অন্যরকমভাবে সাজিয়ে তুলেছিলেন। সত্যি বলতে কি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলতে গেলে সময় কম পড়ে যাবে, কিন্তু সেই বলা শেষ হবে না। কিন্তু ঠাকুর বাড়ির কথা বললে তার উজ্জ্বলতম নক্ষত্র রবীন্দ্রনাথ ঠাকুরের কথা তো বলতেই হয়। তো রেডিও বাংলানে .com-এ আজকে হারানো সুরের আড্ডার আসরে আমাদের আড্ডাটা জারি ছিল ঠাকুর বাড়িকে নিয়ে। ঠাকুর বাড়িকে নিয়ে অনেক কথা, অনেক ঘটনা, অনেক তথ্য আজকে আপনার সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো আপনার জানান আমাকে। আমাকে মেল করুন haranosur@radiobanglanet.com অ্যাড্রেসে, haranosur HARANOSUR@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলানেট .com চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট .com।

আপনি শুনছেন প্রবাসী বাঙালির পছন্দের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন শনিবারের কথায় কথায়। হ্যাঁ, এই শনিবার আমি সৌভিক আছি আপনাদের সঙ্গে। হয় কখনো অনামিকা থাকে, কখনো আমি থাকি, আবার কখনো কখনো আমাদের সঙ্গেই থাকেন বিশেষ কোনো অতিথি। কিন্তু আজ কোনো বিশেষ অতিথি নেই, কিন্তু আজ আমাদের আড্ডার বিষয় হচ্ছে মেলা নিয়ে। কোনো কোনো জায়গায় বিশেষ কোনো জিনিসের উপর মেলা হয়, কখনো বই মেলা হয়, কখনো গান মেলা হয়, কখনো হয়তো জামা কাপড় নিয়ে বিভিন্ন রকম মেলার একটা আসর বসে, আবার অনেক জায়গায় এই হরেক রকম খেলা, হরেক রকম পুতুলের মেলা, এরকম সারা বিশ্বের কোথাও না কোথাও এইভাবে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে থাকে। তো আজকের এই স্পেশাল আড্ডায় আপনাদেরকে বেশ কিছু সেরকম কথা বলবো এবং তার সঙ্গে জড়িয়ে থাকা মেলার কিছু টুকরো মুহূর্তের কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই কোথাও যাবেন না, কয়েকটা গানের পর আমরা কিন্তু এক্ষুনি ফিরে আসছি। আজকের এই দু ঘন্টার আড্ডা মেলায় মেলায় কেটে যাবে আমাদের। আমরা ঘুরবো, আমরা মেলার কিছু টুকরো ছবি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই কোথাও যাবেন না, কয়েকটা গানের পর চটপট ফিরে আসছি। এখন কিন্তু আমাদের অসাধারণ গান কয়েকটা অপেক্ষা করছে, আমরা শুনবো, তারপর ফিরে এসে আবারও আমাদের আজকের আড্ডা শনিবারের কথায় কথায় মেলা। শুনতে থাকুন, এভাবেই জুড়ে থাকুন রেডিও বাংলাদেশ ডট কম এর সঙ্গে, শনিবারের কথায় কথায় সঙ্গে, সৌভিকের সঙ্গে। ফিরে আসছি।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। কি তৈরি? তো ব্যাগটা গুছিয়ে নিন এবার।

শনিবারের কথায় কথায় নিয়ে আবারও ফিরে এলাম আমি সৌভিক, আর আজকের আড্ডা ইতিমধ্যেই কিন্তু জমে ওঠার পালা। কারণ মেলার আসল মজা কিন্তু ওই নাগরদোলা কিংবা জিলিপি কিংবা হরেক রকমের খেলনা, তার সঙ্গে পুতুলি আর ছোট্ট পুঁচকেদের পথ চলা, টুকটুক করে এগিয়ে চলা, দোলনায় চড়া, খেলনার মজা নেওয়াটাই হচ্ছে মেলার সব থেকে প্রিয় মুহূর্ত। তো আমরা অনেকেই যারা বড়রা তারা কিন্তু ছোটদেরকে নিয়ে সেই মেলায় পৌঁছে যাই এবং মেলার মধ্যে দিয়েই আমরা তাদের চোখে মুখে একটা আনন্দ খুশির একটা মুহূর্ত দেখতে পাই। আর এই মেলাটাকে ঘিরে কিন্তু বহুদিন ধরে বহু মানুষের উপার্জনের একটা বিরাট রাস্তা তৈরি হয়ে যায়, আর তার ফলেই কিন্তু দেশ বিদেশের অনেক জিনিস একসঙ্গে এক ছাদের নিচে, আমরা হয়তো দূর কেউ কাশ্মীরে থাকে সেই কাশ্মীরের জিনিস হয়তো কোথাও ইউকেতে বসে কেউ হয়তো ব্যবহার করছেন, সেই মানুষটার সঙ্গে পরিচয় হচ্ছে। আবার কেউ হয়তো কাশ্মীরে থাকেন, সে হয়তো কলকাতায় কোনো মেলা উদ্বোধন এর ব্যাপারে এসছেন, সেইখানে হয়তো সেই মেলায় বিভিন্ন রকম হরেক জিনিস নিয়ে সে হাজির, দেখা হয়ে গেল। আর এই দেখা হওয়াটা কিন্তু মেলাকে কেন্দ্র করেই তৈরি হয়, আর এভাবেই মানুষের সঙ্গে মানুষের, কোন দূরের একটা মানুষ সে আপনার কত কাছে চলে এলো আপনি ভাবতেই পারছেন না, তো এভাবেই মেলা মিলিয়ে দেয়। আমাদের আড্ডা জারি থাকবে, আমরাও এভাবে মিলিয়ে মিলিয়ে এগোতে থাকবো, কোথাও যাবেন না, কয়েকটা গানের পর আবারও ফিরে আসছি।

তো ব্যাক টু ব্যাক আবারও কয়েকটা গানের পর আবারও ফিরে এলাম আজকের এই বিশেষ আড্ডা শনিবারের কথায় কথাতে। আমাদের আড্ডা চলছে মেলা নিয়ে। তো মেলা নিয়ে প্রথম যে আড্ডার কথাটা বলবো সেটা হচ্ছে সেই মেলাটা যেটা আমার কাছে খুব ফেভারিট এবং সত্যি একটু অন্যরকম। সাধারণত মার্চ আর এপ্রিলের দুটো মাস নিয়ে সাকুরা সিজন হয়। সাকুরা হলো চেরি ফুলের জাপানি নাম। এই ফুলকে কেন্দ্র করে জাপানিরা প্রায় আনন্দে আত্মহারা হয়ে যান, ফলে এই সময়টায় কিন্তু সাকুরা ফেস্টিভ্যাল হয়। তবে সাকুরা ফুল কিন্তু বেশি দিন থাকে না, কারণ ফোটার পর এই ধরুন 10-12 দিনের মধ্যে কিন্তু ঝরে যায়। আবার প্রতি বছর জাপান সরকার একটি সাকুরা রিপোর্ট বের করেন, সেখানে বলা থাকে এবার কোন কোন পার্কে সাকুরা ফুটবে। তো সেই সেই পার্কে ফেস্টিভ্যালটা হয় এবং অদ্ভুতভাবে সেটা একটা প্রতিযোগিতার আসর করে ওঠে। নদীর ধারে যেখানে যেখানে এই ফুল ফুটেছে সেখানে জমিয়ে পিকনিক করে জাপানিরা, তবে সেই জায়গাটা একটুও কিন্তু নোংরা না করে। আরেকটা কথা বলতেই হয়, সেটা হচ্ছে এই যে সময় পাওয়া যায় সাকুরা ফ্লেভারের নানা খাবার তার সঙ্গে তো জড়িয়ে আছে। তার মধ্যে পছন্দের হলো সাকুরা কিটক্যাট। আপনার যদি কখনো যান, ভালো লাগবে চালের গুঁড়ি দিয়ে তৈরি মোচি বল উইথ সাকুরা ক্রিম। আর তাছাড়া এই সময় কিন্তু জাপানের বিভিন্ন সংস্থার কর্মীদের দেওয়া হয় 2 ঘন্টার সাকুরা ব্রেক। তো এই যে ব্যাপারটা, একটা মজার ব্যাপার কি না, সাকুরা ফেস্টিভ্যাল। তো আমরা শুনলাম আজকের এই আড্ডায়, কোথাও যাবেন না, আবারও কয়েকটা গানের পর ফিরে আসছি, আবারও কিছু আড্ডা আপনাদের সঙ্গে শেয়ার করবো, সঙ্গে থাকবেন।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে.কম এ মন যখন নিরুদ্দেশ।

তো ফিরে এলাম কয়েকটা গানের পর আজকের এই শনিবারের আড্ডা কথায় কথায় নিয়ে, আর কথায় কথায় চলছে আজকে মেলা নিয়ে কথা। তো সাকুরা ফেস্টিভ্যাল নিয়ে কথা বলছিলাম, জাপানের একটা বিখ্যাত ফেস্টিভ্যাল, সেই নিয়ে আমাদের আড্ডা জারি আছে। বিরতির আগে কি বেশ কিছু কথা বলেছি, এবার একটু বলি এই সাকুরা কি ব্যাপারটা। আসলে সাকুরা অনেকটা দুপাটি ফুলের মতো দেখতে হয় জানেন তো, মানে সাকুরার অনেক প্রকার আছে। ফুল কোন মাসে ফুটছে, সমতলে ফুটছে নাকি পাহাড়ি অঞ্চলে ফুটছে, এবং ফুলের রং ও আকার, এই সমস্ত কিছুর উপর ভিত্তি করে সাকুরা একটা শ্রেণী বিভাগ হয়। হালকা গোলাপি, ঘন গোলাপি, সাদা, কমলা, কিংবা সবচেয়ে সাদা কিংবা দুধে আলতা, এইরকম মানে প্রায় 10 রকমের সাকুরা জাপানে ফোটে, তবে সবগুলো একসময় ফোটে না কিন্তু। আর এটাকেই নিয়ে এরা সাকুরা ফেস্টিভ্যাল করে। তো এইভাবে কিন্তু পৃথিবীতে অনেক জায়গায় এরকম ফেস্টিভ্যাল হয়, যেমন কলকাতায় বুক ফেয়ার। এই কলকাতার বুক ফেয়ারটা একটা অন্যরকম আনন্দ, প্রত্যেক বই প্রেমী মানুষেরা সেখানে ছুটে যান, এবং এক সপ্তাহ ধরে সেই যে একটা অসাধারণ বই নিয়ে একটা সকলের মধ্যে উন্মাদনা থাকে, এবং যে উন্মাদনাটা একটা মানে ভালোবাসার, চরম ভালোবাসার জায়গা থেকে বই প্রেমীরা বারবার করে তারা পছন্দ করেন, এবং প্রচুর বই তারা সংগ্রহ করেন, নতুন নতুন বই, অনেক নতুন লেখকের বই আমরা একসঙ্গে পেয়ে যেতে পারি, এবং সঙ্গে অবশ্যই বাড়তি পাওনা থাকে, লেখকরাও সেখানে সঙ্গে থাকেন। তো এই যে একটা ভালো লাগা কলকাতা বুক ফেয়ারের বই মেলা, যার জন্য অপেক্ষা করে থাকে ছোট থেকে বড় সবাই, এইরকম ফেস্টিভ্যাল কিন্তু সারা পৃথিবী জুড়ে কোথাও না কোথাও হয়। আমাদের আড্ডা জারি থাকবে, তাই কোথাও যাবে না। কয়েকটা গানের পর আবারও ফিরে আসছি, সঙ্গে থাকবে।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Oh, yeah.

টোয়াটা দিচ্ছিলাম বিরতির আগে কলকাতা ফেস্টিভ্যাল, কলকাতা বুক ফেয়ার নিয়ে কথা বলা। আর কলকাতা বুক ফেয়ার মানে যে কোনো মেলা, মেলার প্রথম ব্যাপারই হচ্ছে একে অপরের সঙ্গে দেখা হওয়া, যোগাযোগ হওয়া। যে মানুষটা বহু দূরে থাকে সে এখানে এলো। জাপানের একজন মানুষ জাপানি বই নিয়ে সে কলকাতা বুক ফেয়ারে দেখা হয়ে গেল। বাংলাদেশের মানুষ এলো কলকাতায়, দেখা হয়ে গেল। এইরকমভাবে বিভিন্ন দেশ থেকে মানুষ কিন্তু আসেন এবং অদ্ভুতভাবে এই মেলা একটা ভালোবাসার বন্ধন হয়ে যায়, একটা বন্ধুত্বের বন্ধন হয়ে যায়, একটা একে অপরের সঙ্গে আরও আরও বই মানুষের হাতে পৌঁছয়, নতুন বই, নতুন বইয়ের একটা গন্ধ থাকে। আর সেই বই স্কুলের গণ্ডি শুরু করার সময় হাতে যেমন পাওয়া হয়, যেমন একটা গন্ধ বেরোয়, ঠিক সেরকম এই মেলাতেও হরেক রকমের বই রাখা থাকে। আর তার মধ্যে থেকে সুন্দর সুবাস পাওয়া যায়, যে সুবাস সারা বছর ধরে সেই অক্ষরের মধ্যে থেকে আমরা পেতে থাকি, আর এভাবেই পেতে থাকবো। অপেক্ষা আগামী বছর আবার কবে আসবে বুক ফেয়ার। তো এইভাবে কিন্তু আমাদের মেলাগুলো একটা ভালো লাগার জায়গা তৈরি হয় বছর জুড়ে। সঙ্গে থাকুন, কোথাও যাবে না, আবারও ফিরে আসছি আবারও আজকের আড্ডা মেলা নিয়ে।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট ডট কম, চব্বিশ ঘন্টা সাত দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

তো ফিরে এলাম আবারও আজকের শনিবারের কথায় কথায়তে। সঙ্গে আছি আমি সৌভিকার, সঙ্গে আপনারা শুনছেন মেলার কথা। তো সত্যি গান মেলা, এই গানকে কেন্দ্র করে সারা বিশ্ব জুড়ে বহু মানুষ আসেন মেলায় একটা জায়গায় গান করতে, যেখানে বহু দেশের মানুষের সঙ্গে গান প্রেমী মানুষের দেখা হয়, ভালো লাগা তৈরি হয়। যে মানুষটি আমার মতো বা আপনার মতো মানুষ যারা গান শুনি সারা দিন ধরে, তাদের সামনে যাদের গান আমরা শুনি দেখতে পাওয়া যাচ্ছে, তার সঙ্গে কথা বলা যাচ্ছে, তার গান শোনা যাচ্ছে, ভাবতে পারছেন এ এক অদ্ভুত পাওয়া। আর সেই পাওয়া কিন্তু গড়ে ওঠে এই মেলাকে কেন্দ্র করে, গান মেলা, সঙ্গীত মেলা। তো এভাবেই আমাদের কোথাও না কোথাও একে অপরের সঙ্গে একটা বন্ধন তৈরি হয়। যেমন ধরুন বীরভূমের কথা একটু বলি, এই বীরভূম ইলামবাজার ব্লকের জয়দেব পঞ্চায়েত অজয় নদের পাড়ে একটা বিখ্যাত মেলা হয়, যার নাম হচ্ছে জয়দেব কেঁদুলি গ্রামে হয় কেঁদুলি মেলা। আর এখানেই কবি জয়দেব জন্মগ্রহণ করেছিলেন। তো 12-13 শতকে রাজা লক্ষণ সেনের সভাকবি ছিলেন কবি জয়দেব। তিনি সংস্কৃততে গীতগোবিন্দ রচনা করেছিলেন, আর সে সময় মূলত তার উদ্যোগেই জয়দেব কেঁদুলি সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে গড়ে ওঠে। আর তার ফলেই বাউল, কীর্তন এবং সুফি গানের আসরে ভিড় জমান দেশ বিদেশ থেকে আসা হাজার হাজার মানুষ জয়দেবের কেঁদুলি মেলা, যেখানে শুধুই বাউলদেরকে নিয়ে এক অদ্ভুত আলোড়ন এবং অদ্ভুতভাবে ডুবে থাকা। তো এইভাবে কিন্তু আমাদের মনের সঙ্গে, আমাদের সুরের সঙ্গে, আমাদের গানের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আষ্টে পৃষ্ঠে থাকে মেলার মুহূর্তগুলো। আমরা আবারও ফিরবো, কোথাও যাবো না, কয়েকটা গানের পর ফিরে এসে আবারও বলবো মেলার কিছু কথা।

তো মেলার কথা যখন হচ্ছে, এর মধ্যে একটা কথা আমার না বললেই নয়, সেটা হচ্ছে মেলায় হারিয়ে যাওয়ার ব্যাপার। এ বড় ভারী, মানে অদ্ভুত এক। তো মেলার কথা যখন হচ্ছে, এর মধ্যে একটা কথা আমার না বললেই নয়, সেটা হচ্ছে মেলায় হারিয়ে যাওয়ার ব্যাপার।

সামনে বলা হয় যে অমুক বাড়ি থেকে অমুক লোক এসে দাঁড়িয়ে আছে, আপনি কোথায়, আপনি যদি আসুন আমাদের এখানে এসে অপেক্ষা করুন, সে হারিয়ে গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। তো এই যে একটা হারিয়ে যাওয়ার ব্যাপার, মেলায় পাঁচজন বন্ধুরা গেছে, তারা তাদের মতো করে ঘুরছে, একসঙ্গেই ছিল কিন্তু কে যে কোথায় আটকে গেছে, কেউ হয়তো সুন্দর একটা খেলনা দেখাচ্ছে, সে খেলনার প্রেমে আটকে গেছে, কেউ হয়তো কোথাও খুব সুন্দর জিলিপি ভাজছে আর সে জিলিপির মোহে আটকে গেছে, আবার কেউ হয়তো নাগরদোলা চোরার স্বপ্ন দেখছে, ডুবে গেছে সেখানে। এইভাবেই তিনজন তিন দিকে ছিটকে গেছে, কেউ কাউকে খুঁজে পাচ্ছে না। অগত্যা স্টেজ যে মঞ্চ করা হয় একটা বিরাট মেলার, সেই মেলার অফিস যেখানে, সেটা খুঁজে সেখানে গিয়ে আবার ওই মাইক্রোফোন ধরে বলা যে অমুক মানুষ হারিয়ে গেছে। এই হারিয়ে যাওয়ার গল্প কিন্তু মেলা ছাড়ার কোথাও হয় না, আর এই মজা, এটা কিন্তু একটা অন্যরকম ভালো লাগা। তারপর যে তুই হারিয়ে গেলি এত বড় হয়ে, এই অদ্ভুত একটা মুহূর্ত তৈরি হয়। তো ছোট থেকে বড় আমরা সকলকে খুব আঁকলে রাখি, কিন্তু আঁকলানোর মধ্যে কোথাও যদি একটু বেশি আঁকলানো কম হয়ে যায় তখনই কিন্তু হারিয়ে যায়। আর মেলায় হারায়নি এমন মানুষ খুব কমই আছেন, হারাতেও চায়। কেউ হয়তো সেই ভালো লাগার মোহে হারিয়ে যায়, আবার কেউ ঘুরতে ঘুরতে কাউকে খুঁজতে খুঁজতে হারিয়ে যায়, আবার কেউ একে অপরের সঙ্গে গল্প করতে করতে হারিয়ে যায়। এই হারিয়ে যাওয়া থাকুক, এই হারিয়ে যাওয়ার জন্যই মেলারা মেলতে থাকে, আমাদের একে অপরের সঙ্গে দেখা করিয়ে দেয়। আবার ফিরবো মেলার কথা নিয়ে সঙ্গে।

শুনছেন রেডিও বাংলাদেশ ডট কম, শুনছেন শনিবারের কথায় কথায়। সঙ্গে আছি আমি সৌভিক, আর আড্ডা চলছে মেলা নিয়ে। তো বৈশাখের এক মেলা, যখন নতুন নববর্ষ, সেই নববর্ষের কে মাথায় রেখে একরকম মেলা হয়। আবার কখনো এই গাজনের উৎসব, সেখানেও একরকম মেলা তৈরি হয়। বহু জায়গায় এই গাজনের উৎসব হয়, কোথাও আবার সুন্দর সুন্দর পুতুলের মেলা হয়। হ্যাঁ, হরেক হরেক পুতুল। আর সেই পুতুলের পাশাপাশি যদি ঘুরে বেড়ায় নানা রকম পাঁপড় ভাজা, এমন কোনো মেলা নেই যেখানে পাঁপড় ভাজা বা জিলিপি হয় না, সব জায়গাতেই হয়। আর এই পাঁপড় ভাজা বা জিলিপির আস্বাদ গ্রহণ করেননি এমন মানুষ কিন্তু খুব কম, কারণ কেউ না কেউ একবার হলেও তার টুকরোটি ভেঙে মুখে দিয়েছেন। আর হয়তো মেলায় সব কিছুই ঘুরেছেন, সবই দেখেছেন, কিন্তু আজও সেই জিলিপির প্যাঁচ ভেঙে টুকরো করে মুখে দেওয়ার স্বাদ আর পাঁপড়ের টুকরো করার স্বাদ, এটা কিন্তু আজও মুখে লেগে আছে। এবং মেলার কথা উঠলে ওই মুহূর্তটা ভোলার মতো নয়। সেই জন্য মেলার সঙ্গে জড়িয়ে থাকা মুহূর্তরা সবসময় ভালো থাকে। আর আমাদের ওই নাগরদোলার যে ঘোরার যে মুহূর্তগুলো, সেই মুহূর্তের মধ্যে মানুষকে একসঙ্গে বেঁধে রাখে বছর ভোর। ঘুরতেই থাকে চাকার আকারে, আমাদের ভালো রাখার আকারে। তো এইভাবেই মেলা, যে যেখানকার, কেউ হয়তো অস্ট্রেলিয়ার একটা বিখ্যাত মেলা, কেউ হয়তো বাংলাদেশের মেলা, কেউ কলকাতার মেলা, কেউ হয়তো আরও দূরে কেউ হল্যান্ডে একটা মেলা কিংবা জাপানের মেলা, এই সব কিছু মেলার মধ্যে প্রথম আসা দিনটার মেলার কথা কিন্তু সবার মনে থাকে। কার হাত ধরে প্রথম মেলায় প্রবেশ করে, কারণ যে মেলাগুলোর কথা বললাম সেগুলো কিন্তু বছরের পর বছর হয়ে যায়। নতুন নতুন রূপে আরও মানুষ আসেন, আরও জিনিসপত্র আসে, কিন্তু মনে পড়ে যায় সেই দিনটার কথা, ছোটবেলার কথা। কার হাত ধরে প্রথম এই মেলায় আসা, বা কার কোলে চড়ে প্রথম এই মেলায় আসা। আবার অপেক্ষা করছে কয়েকটা গান, আবারও শুনবো আমরা। তাই কোথাও যাবেন না, কয়েকটা গানের পর আবারও ফিরে আসছি, আবারও আড্ডা হবে মেলা নিয়ে। সঙ্গে থাকুন আর ভাসতে থাকুন, ভাবতে থাকুন, হারিয়ে যান মেলায় মেলায়। এখন আপনাদের জন্য এই প্রিয় গানটা শুনতে থাকুন এভাবেই রেডিও বাংলা নেট ডট কম, শনিবারের কথায়

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে.কম এ মন যখন নিরুদ্দেশ।

starting. Ticketing, ticketing, ticketing, তো ফিরে এলাম আবারও আজকের এই বিশেষ আড্ডা শনিবারের কথায় কথায়। আর শনিবারের কথায় কথায় চলছে মেলা নিয়ে আড্ডা। তো উত্তর কলকাতার একটা বিখ্যাত মেলা হচ্ছে চড়ক মেলা। কোমরে দড়ি বেঁধে অদ্ভুতভাবে তার ঘোড়া, আর সেই ঘোড়াকে কেন্দ্র করে বিশাল এক মেলার আয়োজন করা হয়। এবং সারা দিনটি জুড়ে সেই মেলাটি থাকে, ছোট থেকে বড় প্রত্যেকে সেখানে ভিড় করে, তাদের পছন্দ আনন্দ সেখানে মিলেমিশে একাকার হয়ে যায়। আর এই মেলা বছরে একবারই হয় এবং সেটা হয় পয়লা বৈশাখের আগের দিন। আর উত্তর কলকাতার এই বিখ্যাত মেলা দেখতে দেশ বিদেশ থেকে বহু মানুষ ভিড় করেন এবং অদ্ভুত এক নস্টালজিয়া কাজ করে এর মধ্যে সেই ঘোড়াটা দেখার জন্য। দুপুরবেলা 3:30 নাগাদ সেই ঘোড়া হয়, আর তার জন্য উপচে পড়ে ভিড়। আর তারপর সারাদিন জুড়ে সকাল 10:30 পরের দিন সেই মেলা শেষ হয়। তো এইভাবে কিন্তু বিভিন্ন জায়গার বিভিন্ন মেলা খুব জনপ্রিয় এবং সকলের কাছে খুব কাছের। তাই যারা যে যেখানে থাকেন তারা হয়তো তার প্রতিবেশী, তার বন্ধু, তার ভাই বোনেদের অবশ্যই আহ্বান জানান যে এবারে মেলায় আসছিস। তো এই যে একটা দীর্ঘদিনের ব্যাপার থাকে, কারোর 15 দিন, কোথাও 30 দিন, কোথাও 2 মাস বা কোথাও 7 দিন, এই ব্যাপারটাকে মাথায় রেখে সবাই তার কাছের মানুষদের ডাকতে চায়, আসতে চায় মেলায়, একসঙ্গে মিলেমিশে থাকা, খাওয়া দাওয়া এবং একটা উৎসবের আমেজ। তো মেলায় হারিয়ে যাওয়ার গল্প আপনাদের বলেছি, আবার এই মেলায় হারিয়ে গিয়ে আর কখনো দেখাই হয়নি এরম গল্পও কিন্তু আছে। সেই মেলাই তার কাছে কাল আর দেখা হয়নি, আজও তাকে খুঁজছে সেই মেলায় গিয়ে, এরকম ব্যাপারও কিন্তু ঘটে গেছে, আছে। কোথাও যাবে না, কয়েকটা গানের পর আবারও ফিরে আসছি, শুনতে থাকুন মেলা শুধুমাত্র সৌভিকের সঙ্গে শনিবারে।

টিনটিন থেকে ভাবতে ভাবতে হারানো সুর, চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহা থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময়ের সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ।

আমরা কিন্তু ইতিমধ্যে এই একদম শোয়ের শেষ দিকে পৌঁছেছি, কারণ সময় আমাদের একদম শেষ। সময়ের সঙ্গে আমরা যুদ্ধ করতে পারবো না, আমাদের হারতেই হবে। সে যতই ওই যে বললাম না, 7 দিন 14 দিন কিংবা 30 দিনের মেলা হোক না কেন, কিন্তু এই সময় ও কিন্তু ঠিক জানান দেয় দিনের ঠিক ঠিক সময়। আপনি পরের কাজের জন্য প্রস্তুত হন, তোমাদের সময় একদম শেষ। কেমন লাগলো আজকের এই মেলার কথা অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। এবং আপনার চেনা পরিচিত যদি এরকম কোনো মেলা, নতুনত্ব মেলা যা আপনি এরকম দেখেছেন, অবাক হয়েছেন, সে সম্পর্কেও আমাকে জানাতে পারেন 4475039657712। আর এভাবেই ভালো থাকুন, সুস্থ থাকুন, radiobangladesh.com এর সঙ্গে থাকুন। আর অবশ্যই kk@radiobangladesh.com এ চটপট পাঠিয়ে দেবেন আজকের এই আড্ডা আপনাদের কেমন লাগলো। আজ এ পর্যন্তই, আগামী শনিবার ঠিক এই সময় আবারও শুনতে ভুলবেন না, হয় আমার সঙ্গে নয়তো অনামিকার সঙ্গে, শনিবারের কথায় কথায়। ভালো থাকুন, দেখা হবে আগামী শনিবার। এভাবেই শুনতে থাকুন radiobangladesh.com, মন যখন নির্দেশ।

0: তোমার এসেলাম, মোরা আড্ডা জাংশনে ফিরে এলাম।
1: আর সেলাম আপনাকেও, সপ্তাহের শেষে হাজারো ব্যস্ততা থেকে সময় বের করেছেন আপনি খানিক। আর আজকের আড্ডাটা সেই নক্ষত্রকে ঘিরে যিনি এক কথায় আমাদের মনে জুড়ে আছেন, সাত রাজার ধন এক মানিক, যিনি শুধু ছবি বানাননি, তিনি বানিয়েছিলেন দৃষ্টিভঙ্গি। তিনি দেখিয়েছিলেন অ্যাডভেঞ্চার মানে শুধু ধাওয়া করা নয়, রহস্য মানে শুধু অন্ধকার নয়, আর সিনেমা মানে শুধু গল্প নয়, সিনেমা মানে মানুষ, এক্সপ্রেশন। কয়েকটা গানের ওপারে ফিরব, সঙ্গে থাকুন রেডিও বাংলা নেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ, আজ সত্যজিতেই আমাদের মনোনিবেশ।

দয়ার পরশ, দে হারশ দয়া।

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: চোখে থা যত আমি রোমরা, কাইছো না কেন আছোহে থা যত আমি রোমরা, আর যত বেটা হোমরা চমরা।

0: তারো নাহি কাহার সটকে,
1: তারো নাহি আমার ছটকে,
0: হাল্লা চলেছে দূরে, হাল্লা চলেছে দূরে,
2: আনন্দে ভরপুর আড্ডা জাংশন, সঙ্গে আছি আমি সুভায়ন। আড্ডা আর গানে গানে সারাক্ষণ। সপ্তাহের এই একটা সময় সব অ্যালগোরিদম ডেডলাইনের বাইরে আমার আপনার একটাই জগৎ। এখন মে মাস, মানে রে মাস, পথের পাচারী কাশবন থেকে অপুর সংসারের রান্নাঘরে একটু উঁকি দিই না? জলসাঘরের রাজপ্রাসাদ থেকে ঠিক দেখা যাবে কি ফেলুদার মগজাস্ত্রে শান দিচ্ছেন? সবখানেই একটাই স্বাক্ষর, নির্ভুল দৃষ্টি, সংযত বুদ্ধি। মন কিন্তু আর অন্য কোনো ব্যাপারে দিচ্ছে না সায়, কারণ আমাদের হৃদয় বিরাজ করছেন সত্যজিৎ রায়। ফিরব কিছু গানের ওপারে, সঙ্গে থাকুন, শুনতে থাকুন আড্ডা জাংশন রেডিও বাংলা .com এ। মন যখন নিরুদ্দেশ, আজ সত্যজিতেই মনোনিবেশ।

0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।

0: পুতেরে রাজা দিল বর, পুতেরে রাজা দিল বর, জবর জবর তিন বর,
1: এক দুই তিন,
0: জবর জবর তিন বর,
1: এক দুই তিন,
0: যা যাই পড়তে খাইতে পাহাড়ি,
1: এক নম্বর, এক

0: বাবা ভূত, ছানা ভূত, খোঁড়া ভূত, কানা ভূত, কাঁচা ভূত, পাকা ভূত, সোজা ভূত, পাকা ভূত, রোগা ভূত, মোটা ভূত, আধা ভূত, গোটা ভূত, আরো হাজার ভূতের রাজার।
1: ভূতের রাজার ব্যাপারটা কিন্তু হাইলি সাসপিশিয়াস, কি বলেন? কিছু সিনেমার দৃশ্যে দেখা গেছে হঠাৎই আবির্ভাব, আবার হঠাৎই মিলিয়ে যাওয়া, আর যেখানেই রহস্য সেখানেই যেন মনে ভেসে ওঠে ফেলুদার মুখ, প্রদোষচন্দ্র মিটার। ফেলুদা মানেই শুধু গোয়েন্দা নয়, ফেলুদা মানে যুক্তি, পর্যবেক্ষণ আর সেই বিখ্যাত মগজাস্ত্র। সে জানত সব রহস্য খুন দিয়ে শুরু হয় না, অনেক রহস্য শুরু হয় লোভ, ভয় আর ছোট ছোট মিথ্যে দিয়ে। সঙ্গে থাকুন, কোথাও যাবেন না, আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম। মন যখন নিরুদ্দেশ, আজ সত্যজিতেই মনোনিবেশ।

0: বড় সোজা সুখে আছে যত প্রজা, এই রাজা বড় সোজা সুখে আছে যত প্রজা, এ রাজার মতো রাজা নাই, যেন এ রাজার মতো রাজা নাই।
1: শ্বশুর মশাই,
0: শ্বশুর মশাই।

0: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
1: এসে হীরক দেশে দেখে হীরের চমক, এত খাতির পেয়ে দেখে রাজার জমক।

রাজা এতই রসিক, রাজা এতই দরাজ, রাজা এতই মিশুক।

0: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
1: ধরো নাকো শান্তি মশাই, বলি ধরো নাকো শান্তি মশাই। হাত কেন বাড়াও ভাই, ধরো না, বলি নড়ো নাকো ওইখানে দাঁড়াও ভাই, আর বেশি সময় নাই।

0: ঘুরে দাও তো আহা ঘোরো নাকো ঘোরো নাকো ঘোরো নাকো ঘোরো নাকো ওই দিকে ঘোরো ভাই শান্তি মশাই শান্তি মশাই শান্তি মশাই।
1: নিশ্চিন্ত আর থাকা গেল না রে তোপসে, এই কথাটা ঠিক যেন পাশ থেকে কে কানের মধ্যে বলি উঠল। তাকিয়ে দেখলাম, আরে আমি তো স্টুডিওতে বসে আছি আপনাদের সাথে লাইভে আড্ডা দিতে। ফিরে এলাম আবার আড্ডা জাংশনে, আমি শুভায়ন, সঙ্গে নিয়ে এবার গ্রামের ধুলো, হারিকেনের আলো আর একটুখানি কৌতূহল। এই নিয়ে তো পথের পাঁচালি অপুর পৃথিবী। এখানে সংলাপের চেয়ে বড় বাতাসের শব্দ, রেল লাইনের পাশে দাঁড়িয়ে থাকা দুই ভাই বোনের চোখে ভবিষ্যৎটা প্রথম ধরা দেয়। আজকে তাহলে অপু আর দুর্গার চোখেই ধরা পড়বে দুনিয়ার রঙ্গগুলো। ফিরবো আবারও কিছু গানের পর, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন, শুনতে থাকুন, মন নিরুদ্দেশ হতে পারে আপনি নয়।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

0: लखने अधर आगे करु बास चौकी चले खने खने चलु मंद मनमथ पाठ पहिला अनुबंध हृदय मुकुल हेरी हेरी थोर खने अचर दाए खने होए भोर।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
2: এখনো মোদের শরীরে রক্ত রয়েছে গরম মেটেনি শক্ত আছে যত হাড় সবই তো শক্ত এখনো ধকল সয় এখনো মোদের শরীরে রক্ত রয়েছে গরম মেটেনি শক্ত আছে যত হাড় সবই তো শক্ত।

0: যায় কত আছে দেখবার, কত কি জানার কত কি শেখার,
1: সবই তো বাকি কিছুই দেখা হয় না।
0: দুনিয়ায় কত আছে দেখবার, কত কি জানার কত কি শেখার, ঘরে কেন বসে রয়েছি বেকার, ঘরে কেন বসে রয়েছি বেকার, আর কি সহ্য হয়, আর কি সহ্য হয়,
1: অসহ্য
0: এখনো আছে সময়।

না না, আর বিলম্ব নয়। আড্ডা জাংশনে আজ মানিকবাবুকে নিয়ে বিলম্বিত লয়ে চলবে না। সত্যজিৎ রায় নামটি এমন যার ছবিতে কেউ কখনো অকারণে দাঁড়িয়ে থাকে না, অকারণে কথা বলে না, কারণ এখানে চুপ থাকাটাও একটা সংলাপ। তিনি বিশ্বাস করতেন দর্শক ঠিক সাধারণ নন, দর্শক সবসময় অসাধারণ। দর্শক যথেষ্ট প্রস্তুত, তাই কোনো দৃশ্যতে কিছু বোঝাতে ছেঁচাতে হয় না। একটা চাহনি, একটু থেমে যাওয়া, এইটুকুই যথেষ্ট। তবে আপনি আমি আর আমাদের আড্ডা কিন্তু থেমে থাকবে না, আমাদের আড্ডা থেমে থাকবে এমনটা নয়। চলুন এবার গানে গানে একটু নয়ন মেলি মানিকের আভায়, তার রস।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানে.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালি আনার টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানে.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

0: বাগাদা বাগাদা বলি হীরা নিলে কত শুনি বাগাদা হীরা নিলে কত শুনি
1: সময় কি আছে রে গুনি
0: তবু কত শুনি।

সত্যজিৎ রায় কখনো দর্শককে শেখাননি, তিনি শুধু প্রশ্ন রেখে গেছেন, মানুষ কি ঠিক, ক্ষমতা কি নৈতিক, সভ্যতা কি আদৌ সভ্য। উত্তর দেননি, কারণ উত্তর খোঁজাটাই সবচেয়ে বড় শিক্ষা। আর সেই উত্তর খুঁজতে খুঁজতেই আমরা স্বপ্নে তাকিয়ে দেখেছি। শুনতে থাকুন আড্ডা জাংশন, কানে কানে আর আড্ডা নিয়ে সারাক্ষণ, সঙ্গে আমি শুভায়ন।

0: আয় আয় আয় আয় রে বোঝায় হাড়ি হাড়ি মন্ডা মিঠাই কাড়ি কাড়ি যায়, মিহিদানা পুলি পিঠে জিবে গজা মিঠে মিঠে আছে যত সেরা মিষ্টি, আসে দেখো এলো বৃষ্টি এলো বৃষ্টি এলো বৃষ্টি ও রে।
1: শুনছেন রেডিও বাংলানেট.কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

রাজা রাখলো তাদের চেপে, রাজা রাখলো তাদের চেপে, যারা উঠলে পড়ে খেপে। রাজার আসন খানা করবে টলমল, রাজার আসন খানা করবে টলমল। রাজা ঠিক কিনা, রাজা ঠিক কিনা, ঠিক কিনা তুই বল। রাজার শক্ত হাতে শিক্ষা পেলে শাস্তি হবে ঠিক, রাজার শক্ত হাতে শিক্ষা পেলে শাস্তি হবে ঠিক। রাজা ধিক ধিক।

0: धिक धिक धिक धिक धिक धिक धिक धिक धिक राजा।
1: नहीं यंत्र नहीं यंत्र আর আজ আড্ডা জাংশনে সত্যজিৎ রায় আমাদের মূল মন্ত্র। তাকে নিয়ে গানে গানে সারাক্ষণ, সঙ্গে আমি শুভায়ন, আর একটু পরেই ফিরব আড্ডার অংশে, যেখানে আপনি ফেরুদা আর আমি হয়তোবা তোপসে। এক অদ্ভুত বেতার বন্ধনে সঙ্গী হতে রেডিও বাংলা নেট ডট কমে, মন যেখানে নিরুদ্দেশ। আসুন না আড্ডাতেই করি মনোনিবেশ।

0: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
1: এক যে ছিল রাজা,
2: এইভাবেই গাও,

সে যখন থেকে আমাদের আড্ডাটা শুরু হয়েছে তখন থেকে মনটা যেন কখনো শুন্ডি রাজ্যে, কখনো হীরক রাজার দেশে, কখনো যন্তর মন্তর ঘরে, কখনো আবার বাঘমামার পায়ের কাছে। সবকিছুর মধ্যে একটা রোমাঞ্চ ঘুরে বেড়াচ্ছে, ঠিক যেন সোনা কেল্লা সেই উটির পিঠে সাওয়ার হয়ে নাস্তা নাবত হয়ে তবুও মনের মধ্যে কিন্তু রেশটা এখনো তরতাজা হয়ে আছে। ফিরবো আবারও গানে গানে, গানের ওপারে দেখা হবে, কোথাও যাবেন না আপনারা, কিন্তু তালি দিয়ে উধা হয়ে যাবেন না। শুনতে থাকুন আড্ডা জাংশন রেডিও বাংলা নেট ডট কমে।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে।
2: ও মন্ত্রী মশাই ষড়যন্ত্রী মশাই, তবে থাক। ও মন্ত্রী মশাই ষড়যন্ত্রী মশাই, তবে থাক।
3: যত চালাকি তোমার জানতে নাই কো বাকি আর, যত চালাকি তোমার জানতে নাই কো বাকি আর, যত কেরদানি শয়তানি সবই ফাঁক, যত কেরদানি শয়তানি সবই ফাঁক, কি চিং ফাঁক, তবে থাক। ও মন্ত্রী মশাই ষড়যন্ত্রী মশাই, শুধু দেখেছো ঘুঘুটি তাই এত

0: பேசுறா?
1: எனக்கு கேட்டதா?
2: আজকের এই আড্ডাটা ছিল একজন নির্মাতাকে নিয়ে, যিনি শব্দের চেয়ে দৃষ্টিকে বড় করে তুলেছিলেন। সত্যজিৎ রায় কোনো যুগ নন, তিনি একজন ট্রেন্ডসেটার। সময়ের অনেক আগেই দেখতে পাওয়ার ক্ষমতা যার ছিল, ভাবনার মান, মানুষ বোঝার মান আর নীরবভাবে বলার মান, এই তিনে তিনি তুলনাহীন। এই যেমন নায়ক চলচ্চিত্রে বেছে নিলেন তিনি মহানায়ক উত্তম কুমারকে নাম ভূমিকায়, দ্য লাইফ অফ এ সুপারস্টার। আর উত্তম কুমার তার অভিনয়ের দাপট, সংলাপ, চিত্রনাট্য সব মিলিয়ে একাকার হয়ে উঠল সেই চলচ্চিত্রটি একটি মাস্টারপিস। আপনারা শুনছেন আড্ডা জাংশন, ফিরব আবারও গানের ওপারে, কোথাও যাবেন না, মন যখন নিরুদ্দেশ আসুন আড্ডাতেই করি মনোনিবেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
3: হুশিয়ার হুশিয়ার হুশিয়ার, সব কাজ বন্ধ, হাঁটা চলা বন্ধ, ওঠা বসা বন্ধ।

0: সাত রাজার ধন এক মানিককে নিয়ে আমরা সারা দিনটা কেমন হারিয়েছিলাম। কখন ঘড়ির কাঁটা বলে উঠেছে সময় কিন্তু শেষ। তাই আজকের আড্ডা জাংশন এই পর্যন্তই। মন খারাপ করবেন না, আগামী সপ্তাহে ফিরবো আমার নতুন আড্ডা নিয়ে। আজকের মতো অনুমতি নিচ্ছি আমি শুভায়ন। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন, সুস্থ থাকবেন আর গানে গানে থাকবেন আড্ডা জাংশনে। মনে রাখবেন, মন যেখানে নিরুদ্দেশ আমরা ফিরব আড্ডাতে করতে মনোনিবেশ। রেডিও বাংলানে ডট কম।
1: মোরা গুপি বাঘা দুজন ভাইরা ভাই, ভাইরা ভাই, মোদের আর কোনো কাজ নাই,
2: কোনো কাজ নাই,
1: আর কোনো কাজ নাই। মোরা ভূতের রাজার বরের জোরে, ভূতের রাজার বরের জোরে, বরের ভূত ছড়াই। মোদের আর কোনো কাজ নাই,
2: কোনো কাজ নাই,

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি না সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

নমস্কার, শুনছেন রেডিও বাংলা নেট ডট কম। আমি গৌরব, বসে আছি আপনার মুখোমুখি। আর আমাদের আগামী দু ঘন্টার আড্ডা সফর শুরু হলো। আজকে শনিবারের বাজারে হারানো সুরের আড্ডার আসর। তো আজকে এই আমাদের আড্ডার আসরে কিন্তু আপনার সঙ্গে শেয়ার করব একটি বাড়ির কথা। আগে হ্যাঁ, এমন একটি বাড়ি যেটা কিনা গোটা বাঙালি জাতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তার কারণ, এই বাড়িটার মাধ্যমে আমরা পেয়েছি এত শ্রদ্ধেয় গুণী শিল্পী, সাহিত্যিক, এত বিস্ময়কর প্রতিভা যে অনেক সময় বিশ্বাস করা যায় না যে এই বাড়িটা থেকে এত মনীষীর জন্ম হয়েছিল। কথা বলছি ঠাকুর বাড়ির। আগে হ্যাঁ, সেই বিখ্যাত ঠাকুর বাড়ির, যেখান থেকে আমরা যে কত মনীষী, কত অত্যন্ত ট্যালেন্টেড মানুষের আশ্রয় পেয়েছি গুণে শেষ করা যাবে না। তো এই ঠাকুর বাড়িকে ঘিরে অনেক গল্প, অনেক ঘটনা, অনেক তথ্য আছে। তো সেই সমস্ত ঘটনা, সমস্ত গল্প আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের হারানো সুরের আড্ডার আসরে। কিন্তু সবই করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।